0: and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আমাদের অত্যন্ত প্রিয় আদরের দাদা সৌরভ গাঙ্গুলি, তাঁরও কিন্তু জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটা অদ্ভুত দুর্ঘটনা। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি সৌরভ বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডা জারি আছে একটু অন্যরকম দুর্ঘটনা নিয়ে। তো সৌরভ গাঙ্গুলির সঙ্গেও কিন্তু একটা অন্যরকম দুর্ঘটনা জড়িয়ে আছে। ব্যাপারটা হয়েছিল 1996 খ্রিস্টাব্দে, যখন কিনা তিনি প্রথম ইংল্যান্ড সফরে গেছেন ভারতের হয়ে। সেই সময় কিন্তু প্রথম দলে সৌরভের চান্স পাওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু কোনো একটি কারণে, কোনো একটি বিবাদের কারণে তৎকালীন ভারতের ওপেনার নভজোৎ সিং সিধু মাঝপথেই সিরিজটি রেখে ফেরত চলে আসেন এবং সেই শূন্য স্থানটি পূরণ করতে বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্টকে সৌরভের দ্বারস্থ হতে হয়। এবং তারপরেই 1996 খ্রিস্টাব্দে পরপর দুটি টেস্টে দাদার একদম অসাধারণ দুটি সেঞ্চুরি এবং তারপরেই তার মহাকাব্যিক কেরিয়ারের সেই শুরুটা হয়। এবং সেই শুরুটার পেছনেও কিন্তু এই একটি অদ্ভুত দুর্ঘটনা কাজ করেছিল। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এরকমই কিছু অন্যরকম দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।

এবার আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা এবং তার জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার কথা। না না, অত সিরিয়াসলি নেবেন না, দুর্ঘটনাটা একটু অন্যরকম, কোনো সিরিয়াস দুর্ঘটনা নয়। তো রেডিও বাংলা ডট কমে শুনছেন নিচ্ছে দান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আশেপাশে এরকম অদ্ভুত অদ্ভুত অন্যরকম দুর্ঘটনা ঘটে যেগুলো দেখলে মনটা কেমন যেন হয়ে যায়, একটা রোমাঞ্চ রোমাঞ্চ ফিল হয়। তো সেরকম কিছু অদ্ভুত দুর্ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন যার কথা শেয়ার করব সে আমার এক বন্ধু। কলেজ জীবনে তার সঙ্গে একটি মেয়ের অনেক দিনের প্রেম প্রীতি ভালোবাসা ছিল বুঝলেন, তারপর জানি না কেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় এবং কলেজের লাস্ট ইয়ারে বিচ্ছেদ হওয়ার পরে তাদের মধ্যে এখনো যোগাযোগও থাকে না। তারপরে আলটিমেটলি কলেজ পাশ করে বেরোনোর পরে আমার বন্ধু একটি কোম্পানিতে চাকরি পেল এবং চাকরি পেয়ে দেখল তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স, সেই মেয়েটি। এবং এই দুর্ঘটনার ফলে তার জীবন যে কিরকম দুর্বিষহ হয়ে উঠতে পারে বা উঠেছিল সেটা আপনারা বুঝতেই পারছেন। কাজেই বলছিলাম না যে কিছু কিছু দুর্ঘটনা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো এরকম কিছু রোমাঞ্চকর দুর্ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: যা খুশি ওরা বলে বলু।
1: ফুচকা প্রীতি, সাধারণত এটা দিনের মধ্যেই দেখা যায়, অর্থাৎ ফুচকার দোকানে গিয়ে দেখবেন যে মেয়েদের লাইনই বেশি। কিন্তু তার মধ্যে আমার এক বন্ধুও ছিল, মানে এখনো আছে, তো সেই বন্ধুরও কিন্তু প্রচন্ড ফেভারিট হচ্ছে ফুচকা। এবং সেই ফুচকার দোকানে সে প্রত্যেক দিনই ফুচকা খেতে যেত, এখনও যায়। এবং একবার একটা অদ্ভুত কাণ্ড ঘটেছিল, সে হাত থেকে বাটিটা ফেলে দিয়েছিল, মানে ফুচকা নিতে গিয়ে সেই তালপাতার বাটিটি ফেলে দিয়েছিল এবং বাটিটি পড়ে একটি মেয়ের গায়ে, এবং সেই মেয়েটি তার পাশেই দাঁড়িয়েছিল। সে অত্যন্ত অনুতপ্ত হয়ে অত্যন্ত ভালো ভালো কথা মেয়েটিকে বলতে থাকে এবং তার জন্য মেয়েটি তার প্রেমে পড়ে যায়। ভাবতে পারেন, ফুচকা খেতে গিয়ে দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনা থেকে আরও একটি বড় দুর্ঘটনা, তার প্রেম জীবন শুরু হয়ে যায়। কী আর বলবো, এই সমস্ত দুর্ঘটনা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। রেডিও বাংলায় .com এরকমই

britobanglanews.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি এসে হাজির হয়েছি। আজকে শুধুমাত্র গান নেই, অবশ্যই গান তো আছেই, কিন্তু শুধুমাত্র না, তার সাথে আছে ভালো লাগার কথা, ভালোবাসার কথা, দূরে চলে যাওয়ার কথা। আমার মনে হচ্ছে আজকের আড্ডাটার টপিকটা একটু মন ভারাক্রান্ত করে দিতে পারে, কিন্তু আই এম শিওর যে আপনাকে আমি কিছুতেই মন খারাপ করতে দেব না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলা নিয়ে ডট কমে আজকে আমাদের যে টপিকটা বা যেই কথাটা নিয়ে আমরা কথা বলবো, যেই যাই বলি না কেন যে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা একটু অন্যরকম। কিন্তু আমরা জানি যে গুড বাই সবসময় একটা মন খারাপের কথা, তাই তো? ছেড়ে চলে যাওয়ার কথা, দূরে চলে যাওয়ার কথা, বা কোনো কিছু শেষ হয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময় আমরা গুড বাই বলি। কিন্তু না, কখনো কখনো দূরে চলে গিয়েও গুড বাই বলে ফিরে আসা যায়। সেই কখনো কখনোর মধ্যে অনেকটা আনন্দ থাকে আর অনেকটা স্যাক্রিফাইস থাকে। আমার মনে হয় আমার কিছু ফিলিংস যেগুলো আমি শেয়ার করতে পারি না, সেগুলো আড্ডার মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। এবং অবশ্যই আমি অপেক্ষা করে আছি আপনার মনের কথাগুলো জানার জন্য।

পাই একটা খুব ভারী শব্দ, আর যে ভারী শব্দটা আমরা কখনো কখনো বুঝেও বুঝতে পারি না। অনেক সময় কত অবলীলায় কোনো মানুষ গুড বাই বলে চলে যায়, আবার কখনো কখনো কোনো মানুষের সত্যি গুড বাই বলার প্রয়োজন থাকে, কিন্তু কেন জানি না তাদের সাথে গুড বাই বলতে পারি না। আমার মনে হচ্ছে আমি একটু বেশি জটিল করে ফেলছি। আচ্ছা, ধরুন আপনার সেই ক্লাসমেটের কথা, যার সাথে ছোটবেলায় আপনি খুব খুনসুটি করতেন, হঠাৎ করে যখন কলেজে পা দিলেন এবং কলেজ শেষ করে যখন অফিসের সেই চত্বরের মধ্যে আপনাদের জীবনটা বন্দি হয়ে গেল, তখন দুজনের মধ্যে কমিউনিকেশন কমলো, কমিউনিকেশন গ্যাপ হলো, এবং তার সাথে সাথে আপনাদের বন্ধুত্বের যে প্রত্যেক দিনের হ্যাবিটগুলো সেগুলো আস্তে আস্তে ভাঙল, সেই সময় সম্পর্কে কিন্তু গুড বাই বলার প্রয়োজন আসে না। তখন সেই কমিউনিকেশন গ্যাপকে গুড বাই বলে আপনাদের দুজনের বন্ধুত্বটাকে গাঢ় করার সময় আসে, কিন্তু কত মানুষ এই শব্দটাকে নাই ইউজ করে সত্যিকারের গুড বাই হয়ে যায়, তাই না? আশা করি আমি বোঝাতে পারছি।

কাউকে গুড বাই বলার জন্য অনেকটা কারেজ লাগে, আর গুড বাই কথাটা খুব ভারী শব্দ, যেটা সবসময় আমি বলি। আর ঠিক সেইখানেই আর একটা কথাও বলতে ইচ্ছা করছে, যে সবসময় কোনো মানুষকে বা কোনো মানুষ যে আপনার লাইফে আছে তাকে আমার মনে হয় যে ঠিক যে যেভাবে থাকতে চায় তাকে ঠিক সেভাবে রাখা উচিত। আর যদি সেই মুহূর্তে আপনাদের সম্পর্কটা বা আপনাদের বন্ধুত্বটা ঠিক সেইভাবে না চলে, তখন সেখানে কিন্তু জোর করে গুড বাই বলে দেওয়া উচিত, তাই না? তাতে কিন্তু গুড বাই শব্দটার মানটা বজায় থাকে, দূরত্বটা হয়তো বাড়ে কিন্তু মনের মধ্যে ওই শ্রদ্ধাটা ভালোবাসাটা একই থাকে। তাই কখনো কখনো শব্দের অপপ্রয়োগ না করে ঠিকঠাক জায়গায় এই গুড বাই বলাটা জানাটা দরকার এবং বলতে শেখাটাও দরকার।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: টানছে যখন সোনালি রঙের বলেনো গাড়িটা,

আর্লি মর্নিং নাইকের জগিং জুতো টানছে যখন এদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছুতো টানছে যখন আর্লি মর্নিং নাইকের জগিং জুতো।

radiobangladesh.com-এ অনেকটা ভারী ভারী কথা বলে ফেলেছি, কিন্তু এখন আর ভারী ভারী কথা বলবো না, কারণ সত্যি গুড বাই বলার সময় আমারও এসেছে। আর গুড বাই বাই বলা মানে কিন্তু সবসময় যে ছেড়ে চলে যাওয়া তা কিন্তু নয়, অনেক সময় ছেড়ে চলে গিয়েও ফিরে আসার কথা। ঠিক যেমনটা আজকে গুড বাই বলছি, আজকে আড্ডাটা শেষ করতে হবে, কারণ টাইম বলছে টাটা বাই বাই বলার জন্য। কিন্তু আপনিও জানেন আমিও জানি যে আপনার সঙ্গে আবার কথা হবে, ঠিক সেইরকমই আমরা অনেক সময় আমাদের অনেক কাছের মানুষকে এই জন্যই গুড বাই বলি যে জানি আজকের গুড বাইটা বললে কালকে আবার নতুন করে নতুনভাবে তার সাথে কথা হবে, দেখা হবে, সম্পর্ক তৈরি হবে। তাহলে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই ভালোবাসতে ভুলবেন না।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com মারে মুহূর্তে আপনি আছেন গান মুসাফের সৌভিকের সঙ্গে। শরীর ঠান্ডা রাখাটা প্রথম দরকার। হ্যাঁ, মানে আমাদের এই শীত বলুন, বসন্ত বলুন, যাই বলুন না কেন, যে কোনো মুহূর্তেই আমাদেরকে কিন্তু ফিট থাকতে হবে। আর এই ফিটের খবর ঠিকঠাক রাখতে গেলে আমাদের শরীরটাকে ঠিক রাখতে হবে। তো গরমে কাইল হয়ে অনেকেই বেশ অসুস্থ হয়ে পড়েন, আবার গরমে পেটের সমস্যা তো আছেই, সঙ্গে আবার হিট স্ট্রোক এই ব্যাপারটাও আছে। এবং গরমকে আটকানোর উপায় আমাদের চারপাশে সবুজ বাড়ানো, আর শরীরকে ভালো রাখার উপায় যতটা সম্ভব সাধারণ ঘরোয়া খাবার খাওয়া এবং পরিমিত জীবনযাপন। তাই আয়ুর্বেদের সাহায্যে কিছু ঘরোয়া টোটকাতেও গরমে সতেজ থাকতে পারেন। আসলে গ্রীষ্মকাল মানে তো সূর্যের প্রখর তেজ, শরীর থেকে ঘামও সবশেষে বেরিয়ে যায়। কিন্তু আবার এই যে বর্ষা বর্ষা ভাব, সেখানে কিন্তু ঠিক থাকাটা দরকার। তাই প্রত্যেকটা মুহূর্তে এই গরম যেন শরীরে না লাগে, আর সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আজকের এই শো ঠান্ডা রাখা। তাই ঠান্ডা রাখতে গেলে আমাদের অতি অবশ্যই ছাতাটা ব্যবহার করতে হবে, রোদ চশমা ব্যবহার করতে পারলে ভালো, আর বাড়ি ফিরে বা অফিসে কিংবা কোথাও গেলে অন্তত ঘাম মুছে নেওয়ার চেষ্টা করতে হবে। তাই গরমে খুব কষ্ট হলে চোখ মুখে মুখে জল ঝাপটা দেওয়া, এবং যদি বৃষ্টিতে প্রচণ্ডভাবে ভিজে যান সেক্ষেত্রেও আবার এই নিজেকে ঠিকঠাক গরম জলে স্নান করে নিয়ে ব্যাপারটাকে ঠিক রাখা। সব ঋতুতেই কীভাবে একটু ফিটফাট থাকা যায় আর শরীরকে কীভাবে ঠান্ডা রাখা যায় সেই নিয়েই আজকের এই আড্ডা জারি থাকবে। এখন গান সঙ্গে থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম গান মুসাফিরের আড্ডা নিয়ে, আমি সৌভিক। তো একটা কথা বলতেই হয় যে বেশি গরম যদি থাকে কোথাও কোনো কোনো জায়গায়, সেখানের এই প্রাপ্তবয়স্ক মানুষকে কিন্তু 3.5 থেকে 4 লিটার জল খেতে হবে। এছাড়া লেবুর শরবত তো খাওয়া উচিতই উচিত। পেট ঠান্ডা করতে করতে মিছরির জলে খেজুর ভিজিয়ে রেখে সকালে সেই জল খাওয়া ভালো। মোট কথা, গরমে তরল জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরে জলের ঘাটতি না হয় আর শরীরটা ঠান্ডা থাকে। তাই গরমে আরেকটা বড় সমস্যা হলো কি জানেন, হজমের গণ্ডগোল। হ্যাঁ, খুব প্রবলেম, আর এর থেকে ডায়রিয়াও হয়ে যেতে পারে। তাই রোজকার ডায়েটের ব্যাপারে খুব সাবধান হতে হবে, এবং অত্যাধিক গরমে বাইরের খাবার এড়িয়ে চলাই কিন্তু ভালো। ঘরোয়া হালকা সহজে হজম হয় এমন খাবার ডায়েটে রাখতে হবে, বেশি মশলা দিয়ে তৈরি খাবার তো কখনোই নয়। তাই মাথায় রাখুন, চটচলদি ব্যাপারটা ভেবে নিন এবং কী করবেন সেটাও বুঝে নিন। সঙ্গে থাকুন।

শরীর ঠান্ডা রাখার দাওয়াই নিয়ে আড্ডা চলছে আজকে গান মুস্তাফিরের সঙ্গে। আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। তো হজম যাতে ঠিকমতো হয় তার জন্য পুদিনা পাতাও দারুণ কাজ দেয়, এবং পুদিনা পাতার রসের সঙ্গে মধু মিষ্টি মিশিয়ে দিনে তিনবার খেলে গ্যাস্ট্রিক কিংবা হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এবং অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শটাও নিয়ে নেবেন। কিন্তু গ্যাস্ট্রো ইসোফেসিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ থাকলে আবার পুদিনা পাতা কিন্তু না খাওয়াটাই ভালো। তাই আমাদের এই যে বক্তব্য, আমাদের শরীরটাকে ফিট রাখতে হবে, আর সেই ফিট রাখার জন্য গরম হোক বা যে কোনো পরিবেশে যেরকমভাবে থাকা দরকার সেইভাবে রাখতে হবে, নাহলে কিন্তু ভালো থাকা যাবে না। আর সেই ভালো থাকতে গেলে আমাদের কিছু জিনিস একটু মেনটেন করতে হবে। মাথাটাও ঠান্ডা রাখতে হবে, শরীরটাও ঠান্ডা রাখতে হবে। আর শরীরটা না ঠান্ডা রাখতে পারলে অসুবিধার সম্মুখীন হতে হবে, আপনাকেই কাজে ব্যাঘাত ঘটবে। এবং এই ইঁদুর দৌড়ের সময়ে যদি আপনি নিজেকে ফিট না রাখেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। সঙ্গে থাকুন, আবারও ফিরে আসবো আজকের এই স্পেশাল একটা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। সঙ্গে থাকুন।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: আরে তোমায় কোথায় দেখেছি বলো তো? ঠিক মনে পড়ছে না তো?

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। চলছে গান মুসাফিরের আড্ডা। নোনতা ঝাল ও টক জাতীয় খাবারও গরমকালে কিন্তু এড়িয়ে চলাই ভালো, আর এই সময় মধুর অর্থাৎ মিষ্টি জাতীয় খাবার এই যা শরীরকে ঠান্ডা রাখে তাই খেতে হবে। তো মিষ্টি ফল যেমন আম, তরমুজ, লিচু সহ মৌসুমি ফল খেতে হবে। সবজির মধ্যে মধুর গুণসম্পন্ন কুমড়ো আছে, পটল আছে, এগুলো খাওয়া কিন্তু খুব দরকার। এবং অনেকে ভাবেন যে গরমের চাটনি বেশি করে খাওয়াটা নাকি খুব দরকার। হ্যাঁ, এই সময় বরং টক জাতীয় খাবার না খাওয়াই ভালো, আর সেটা আরও গুরুপাক হয়ে যাবে। এছাড়া পাতলা করে মসুর ডালও খেতে পারেন। আরেকটা কথা, ঠান্ডা খাওয়া মানে কিন্তু ফ্রিজের ঠান্ডা জল নয়, সোডা জাতীয় পানীয় তো আরোই নয়, বরং যা আগে বললাম মানে লেবুর শরবত, মিশ্রি ভেজানো জল বেশি ঠান্ডা রাখবে শরীরকে। এবং আঁখ বা আঁখের রসও গরমে খাওয়া খুবই ভালো, তবে রাস্তার আঁখের রস না খেয়ে আঁখ চিবিয়ে কিংবা বাড়িতে রস করে খাওয়াটাই বেটার। ডাবের জল খেতে পারেন, তবে এতে পেট খুবই ভালো থাকে এবং শরীরও ঠান্ডা লাগে। সঙ্গে থাকুন, আবারও ফিরব আজকের এই স্পেশাল আড্ডা শরীর ঠান্ডাকে মাথায় রেখে। এখন হ্যাঁ, গান চলুন।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
2: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদী।

0: কে সে রাজা, কাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা হা পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তথ্যকে।

0: মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্ধুভি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে
1: কারা রইল হোক বাট ভেঙে ফেল কর্ণের পাট রক্ত জমাট

0: ভীমকারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীমকারারই ভিত্তি নাড়ি,
1: লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি, লাথি মার ভাঙলে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো।

0: ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান বাঙালির প্রাণ।

তো শরীর ঠান্ডা মানে সব ঠান্ডা, এমনটাই আমরা জানি। এবং এত কিছুর পরেও একটা কথা কিন্তু বলতে হয় যে বেশি গরমে মানুষের শরীর খারাপ হতে পারে, তখন কিন্তু জলটা আরও বেশি খেতে হবে। জ্বর বা আরও কোনো সমস্যা হলে চিকিৎসকের কাছে যাওয়াটাই ভালো, এবং ঘরোয়া টোটকা হিসেবে গোলমরিচ, এলাচ ও মধু জলের সঙ্গে ফুটিয়ে অল্প অল্প করে খেতে পারেন। তবে এটা শরীর খারাপ হলেই খেতে হবে, সাধারণত অন্য অবস্থায় কিন্তু নয়। আসল কথা, বাইরের গরমের কারণে শরীর যেন গরম না হয়ে যায়। হালকা সহজ পাচ্ছ বাড়িতে তৈরি খাবার এবং পানীয় মৌসুমি ফল সবজি খেয়ে শরীর ঠান্ডা রাখাটা কিন্তু সব থেকে বেটার, তবে গরমে সুস্থ থাকা যাবে। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, সময় একদম শেষ। কেমন লাগলো? 4475039657122 তে অবশ্যই জানাবেন। আর এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডা সোম থেকে শুক্র। আর আপনারা সবাই মিলে জুড়ে থাকুন 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে 24x7। আজকের জন্য টাটা। 4x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com এর সঙ্গে 24x7।

আজ এমন আর একটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-তে। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলালি ডট কম এ। মন যখন নিরুদ্দেশ। চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়, সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +7475039657122 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসত এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনারা শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা, এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম। মনেও আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন।

আমাদের ছুটি ছুটি চল নেব লুটি এই আনন্দ ঝর্ণায়। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ছুটির কথা বলছি, আসলে আমরা যখন দৈনন্দিন কাজ করতে করতে আমরা হাঁপিয়ে উঠি, তখন সত্যি আমাদের মন কিন্তু ছুটি চায়। আর সেই সময় যদি এক দুদিনের ছুটি পাওয়া যায়, তাহলে সেই ছুটির দিনগুলোকে কিভাবে উপভোগ করব সেটা নিয়ে কিন্তু আমরা ভাবতে শুরু করি। আর সেই জন্যই সেই ছুটিটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয়। আর সেই ছুটিটাকেও এক একজন এক এক রকম করে কাটাতে পছন্দ করেন। সেই যে নিজের নিজের মতো করে সেই ছুটির দিনগুলোকে উপভোগ করা, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের পপকর্নের আড্ডা চলবে। তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: একটি কথা শুধু।

কিছু ভ্রমণ প্রেমী মানুষ আছেন যারা একটু ছুটি পেলেই তারা বেরিয়ে পড়েন। তাই যখন কাজের মাঝে একদিন কিংবা দুদিনের ছুটি পাওয়া যায়, সেই সময়টাকে তাদের আর আটকে রাখা যায় না, তাদের মন একেবারে ছুটতে যায়, আর সেই জন্যই তারা একেবারে ব্যাকপ্যাক করেই রাখেন। তাই যখনই তারা একদিন কিংবা দুদিনের ছুটি পান, তখনই একেবারে যাকে বলে লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়া। আর সেই ছুটির গল্প নিয়ে যখন আমাদের আজকের পপকর্নের আড্ডা চলছে, তখন সেই মানুষগুলোর কথা তো অবশ্যই বলতে হবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছে আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা ছুটি উপভোগ করার গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা চলছে। আমরা অনেক মানুষকেই কিন্তু দেখেছি যারা বেড়াতে ভীষণ পছন্দ করেন। অনেকে আছেন যারা হয়তো যখন একটা বড় ছুটি পাবেন তখন বেশ একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর বেড়াতে যান। আবার অনেকে আছেন যে তারা এত প্ল্যান প্রোগ্রাম করার আর তাদের ধৈর্য নেই, তারা একদিন কিংবা দুদিনের যদি একটা ছোট্ট ছুটিও পান তখনই তারা বেরিয়ে পড়েন। পাহাড় কিংবা জঙ্গল কিংবা সমুদ্র, যেখানে হোক তারা সেই দুদিন বেরিয়ে আসবেন, নিজেদের মতো করে সেই দুদিনটাকে তারা এনজয় করবেন, উপভোগ করবেন, আর তারপর বাড়িতে এসে আবার নতুন উদ্যমে তাদের যে রোজকার কাজ সেই কাজ আবার শুরু করবেন। এইরকম ভ্রমণ প্রেমী মানুষদের কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই। আপনিও নিশ্চয়ই এরকম কোনো মানুষকে চেনেন। আমাদের আজকের এই যে বেড়ানোর গল্প, ছুটির গল্প নিয়ে আমাদের আড্ডা, সেটা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

দীর্ঘদিন ধরে একটানা যদি আমরা কাজ করে যাই, তাহলে অনেক সময় আমরা ক্লান্তি বোধ করি, আমরা হাঁপিয়ে উঠি, আমরা বোর হয়ে যাই, আমরা চাপ অনুভব করি। আর এইরকমভাবেই যদি আমরা কাজ করতে থাকি, তাহলে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, কিংবা আমাদের এই যে কাজের গুণগত মান সেটাও কিন্তু কমে যেতে থাকে। সেক্ষেত্রে আমাদের একটা ছুটির কিন্তু ভীষণ প্রয়োজন, আর সেই ছুটি কিন্তু আমাদের একেবারে যাকে বলে আমাদের জীবন কাঠির মতো। কারণ সেই ছুটির পরই আমরা অনেক বেশি উদ্যমে নিয়ে আমরা কিন্তু নতুনভাবে আবার কাজ শুরু করতে পারি। সেই জন্য আমরা একটানা কাজ করতে করতে যখনই হাঁপিয়ে যাব, তখন একটা ছুটির কিন্তু সত্যি ভীষণ প্রয়োজন হয়। আজ এই ছুটির গল্প নিয়ে আমাদের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা যে ছুটির কথা বলছি, সেক্ষেত্রে সত্যি কিন্তু আমরা যখন দৈনন্দিন আমাদের সেই যে একঘেয়ে কাজ সেটা যখন আমরা করতে থাকি, তার মধ্যে যদি আমরা একদিন দুদিন কিংবা এক সপ্তাহ বা দু সপ্তাহের যদি আমরা একটা ছুটি পাই, সেক্ষেত্রে যদি আমরা প্রকৃতির সান্নিধ্যে বা নিজের কোনো পছন্দের জায়গায় আমরা বেড়াতে যাই, কিংবা নিজের মতো করে নিজের পছন্দের কাজ করে আমরা সেই সময়টাকে উপভোগ করতে পারি, তাহলে আমরা নতুন করে নতুন উদ্যম নিয়ে আমরা আবার ফিরে এসে আবার নতুন করে আমাদের সেই পুরনো কাজটাই কিন্তু অনেক ভালো করে আমরা করতে পারি। কারণ আমাদের মন ভীষণ ভালো হয়ে যায়, আর মন ভালো থাকলেই শরীরও ভালো থাকে। তাই এই ছুটিটার কিন্তু সত্যিই ভীষণ প্রয়োজন। এই ছুটির গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। সত্যি ছুটি কিন্তু ছোট বড় সকলের কাছেই ভীষণ মজার, আর সেই জন্যই ছুটি পেলে সবাই আনন্দে একেবারে মেতে ওঠে। সেই ছুটির গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ছুটির কথা বলছি, সেখানে আমরা বিরতিতে যাবার আগেই কথা বলছিলাম যে আমরা যখন একটানা কাজ করতে থাকি তখন কিন্তু একটা ছুটি পেলে আমাদের ভীষণ ভালো লাগে। আর সেই যে বললাম ছোট বড় সবার জন্যই কিন্তু এই ছুটিটার প্রয়োজন। সেই জন্যই তো আমরা জানি যে স্কুলে কলেজে একটা সামার ভেকেশন থাকে, যেখানে একটা বেশ বড় ছুটি পাওয়া যায়। সেক্ষেত্রে যদি বাচ্চাদের সেই সময়টা, সেই যে গরমের ছুটিটা, সেই সময়টাতে যদি কোথাও বাইরে বেড়াতে যাওয়া যায়, কিংবা বাড়িতেই যদি নতুন নতুন ভালো লাগার মতো কোনো কাজ করা যায়, একেবারে বাচ্চাদের যে পড়াশোনার বাইরে গিয়ে যদি কিছু নতুন নতুন কাজ, তাদের সঙ্গে তাদের কোনো এমন কোনো শখ যেটা তারা করতে ভীষণ পছন্দ করে, সেইরকম কোনো কাজ যদি সবাই মিলে একসঙ্গে করা যায়, তাহলে কিন্তু বাচ্চা এবং বড় সকলেরই ভীষণ মজা হয়। আর সেক্ষেত্রে একটা ছোটোখাটো পিকনিকও কিন্তু অবশ্যই করা যেতে পারে, যেখানে বেশি ছুটিরও প্রয়োজন নেই, শুধু একটা ডে আউট, ব্যাস সারা দিন হই হই করে যদি কাটানো যায় তাহলে কিন্তু নিমেষে মনটা ভালো হয়ে যায়। আর তারপর অনেকটা আনন্দ, প্রাণ ভরা সেই যাকে বলে বাতাস নিয়ে বাড়ি ফেরা। আর সেইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে এবং আমাদের চারপাশের মানুষগুলোকেও ভালো রাখতে পারবো। সেই ছুটির গল্প আমাদের জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: পরপর দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি ছুটি নিয়ে। ছোট বড় সবার জন্যই কিন্তু ছুটিটা ভীষণ মজার, আর সেই জন্যই যখন অনেকদিন কাজের পরে একটা ছুটি পাওয়া যায়, সেটা ছোট ছুটি হোক কিংবা বড় ছুটি, সেটা কিন্তু সত্যি ভীষণ ভীষণ মজার। আর সেই ছুটির দিনগুলোকে কিভাবে কাটানো হবে সেই জন্য কিন্তু অনেকেই আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম শুরু করে দেন। অনেকেই হয়তো দেশে যান, সবাই নিজের সেই বাসার মানুষগুলোর সঙ্গে একসঙ্গে হই হই করে সেই যে বড় ছুটিগুলো কাটানোর চেষ্টা করেন। অনেকে হয়তো যেতে পারেন না, তারা নিজেদের মধ্যেই কিন্তু সেই ছুটির দিনগুলোকে নিজেদের মতো করে উপভোগ করার চেষ্টা করেন। আর তারপর ওই যে বললাম, ছুটির পরেই কিন্তু আবার মন ছুটে যায় সেই কাজের দিকে, আবার যেতে ইচ্ছে করে যে অনেক ছুটি হয়ে গিয়েছে, এবার আবার কাজে লেগে পড়তে হবে। তাই নতুন উদ্যমে কিন্তু আবার নতুন করে সেই কাজ শুরু করা। সব মিলিয়েই এই ছুটির কিন্তু একটা আলাদা গুরুত্ব রয়েছে। এই ছুটি ছুটির গল্প আমাদের আজকের মতো এখানেই শেষ করতে হবে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে আজকের মতো ছুটি দিতে হবে। তবে দেখা হবে আগামীকাল ঠিকই একই সময়, চলে আসব আমি অনামিকা আপনার জন্য পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। আর যেতে যেতে রেখে যাচ্ছি আপনার জন্য সেই ছুটির গান, বাজলো ছুটির ঘন্টা।
1: আকাশের সাথে মিলে মিশে যাব, মেঘেদের সাথে আড্ডা মারব জমিয়ে, ছুটি পেয়ে ছুটে আসবে বাতাস, আচমকা তাকে জড়িয়ে ধরব থামিয়ে।

ছাপটে বাতাসের বুক ছিঁড়ে আবার হারাবো হারাবো আবার হারিয়ে যাওয়ার জন্যে আসবো ছিঁড়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অভিষেকেই বাজি মাত। আগে হ্যাঁ, অভিষেকেই বাজি মাত। আর এদের অভিষেক দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সত্যি রাজ্যাভিষেক বোধ হয় এটাকেই বলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে একটু অদ্ভুত জিনিস নিয়ে, অভিষেক ডেবিউ। এটা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ক্ষেত্রে ঘটে থাকে, মানে কখনো না কখনো কোনো না কোনো বিষয়ে তো আমরা শুরু থেকেই শুরু করি। তো এরকম কয়েকজনের ব্যাপার স্যাপার আমি জানি যারা কিনা অভিষেকেই একদম বাজিমাত করে দিয়েছেন। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। ডিউরিং ভয়েস আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যার ওপ্রান্তে ফিরে আসছি আমার এক বন্ধুর কথা নিয়ে যে কিনা অভিষেকেই বাজিমাত করে দিয়েছিল। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আমরা যারা জীবনে প্রেম প্রেম খেলাধুলা একটু করেছি, তারা প্রত্যেকেই জানি যে জীবনে একদম প্রথমের প্রেমটা টিকে থাকা বলতে গেলে মোস্ট ইম্পসিবল আর কি, মানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটার ব্যতিক্রম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একজনের কথা বারবার মনে পড়ে। অর্থাৎ আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে, সে হচ্ছে খুব বেশি বয়সে প্রেমে পড়েছিল। মানে আমাদের যখন মোটামুটি 3-4টি প্রেম হয়ে গিয়েছে, তখন সে প্রথম একটি মেয়ের প্রেমে পড়ে, এবং সেই প্রেমটি কিন্তু রীতিমতন স্ট্রং, এবং কিছুদিন পরেই তাদের বিয়ে। কাজেই একে দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়ে যে অভিষেকেই বাজিমাত করে দিয়েছে বস। রেডিও বাংলানেট ডট কম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, এবং তাদের কার্যকলাপের কথা যাদেরকে দেখে আমার জাস্ট মনে হয়েছে যে অভিষেকেই বাজিমাত। তো এরকমই আরও একজনের কথা, ইনফ্যাক্ট এরকমই একজন জগৎ বিখ্যাত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

উচ্চতা বলতে গেলে 5 ফুট 3 কি 5 ফুট 4 হবে। সেই সময় ক্রিকেটারদের এত কম উচ্চতা ভাবাই যেত না। আর সেই সময় তিনি ব্যাট করতে নেমেছিলেন ভারতের হয়ে, সেই সময় যখন কিনা ক্রিকেটের এই প্রোটেকটিভ গিয়ার্স এত মজবুত ছিল না, হেলমেট তো বলতে গেলে ছিলই না। সেই সময় ক্যারিবিয়ান পেস ব্যাটারি দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বময়। সেই সময় তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই অভিষেক করলেন, নিজের টেস্ট কেরিয়ারে শুরু করলেন, এবং অভিষেকে 7টি টেস্টে তিনি 700 বেশি রান করেছিলেন, এবং সেই অভিষেকেই তিনি বাজিমাত করে দিয়েছিলেন এবং গোটা ক্রিকেট বিশ্ব জেনে গিয়েছিল যে একজন অতিকায় মানুষ এসেছেন যার উচ্চতা মাত্র 5 ফুট 3 কি 5 ফুট 4। তিনি সুনীল মনোহর গাভাস্কার, যিনি অভিষেকেই বাজিমাত করে দিয়েছিলেন। আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলায় ডটকম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অসীম শ্রদ্ধা। খুব ভালো থাকবেন আর ভারতীয় ক্রিকেটকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করতে থাকবেন। তো রেডিও বাংলায় ডটকমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অভিষেকেই বাজিমাত। তো এরকমই আমার এক বন্ধুও আছে, বুঝলেন, সে এতটা ফেমাস নয় অবভিয়াসলি, কিন্তু সেও কিন্তু অভিষেকে একটু অন্যরকম ভাবে বাজিমাত করে দিয়েছিল। তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা, যার পরিবারে সব থেকে বেশি করে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে সরকারি চাকরি। যদি সরকারি চাকরি না হয় তাহলে তারা সেই ছেলেটিকে ছেলে হিসেবেই মান্যতা দিত না। কিন্তু আমার সেই বন্ধু কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েছিল এবং সে ঠিক করেছিল সে নিজে কিছু করবে, অর্থাৎ নিজে ব্যবসার দিকে মন দেবে। প্রথমে পরিবারের সাপোর্ট বুঝতেই পাচ্ছেন সেভাবে সে পায়নি, কিন্তু সে ভেঙে পড়েনি, সে নিজে নিজের মতো করে একটি ছোট ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা থেকে আরো অনেকগুলো সাইড বিজনেস শুরু করে বর্তমানে সে একজন অন্যতম প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। এবং এক্ষেত্রে সে তার পরিবারের প্রথম প্রজন্ম যে ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। এবং ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজি মাত। রেডিও বাংলানের ডকমে আজকে আমাদের ইচ্ছে আনার আড্ডা, আসলে এই অভিষেকেই বাজি মাত, এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हिरि हिरि थोर खनि अचर दाए खनि होई भोर।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাকটুডে গান এলে প্রান্তে রেডিও বাংলানে ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজিমাত। কিন্তু একটা কথা কিন্তু এরপরেও আমার আজকে বলতে ইচ্ছে করছে, যে এরকম অনেককে আমরা জানি যারা কিনা অভিষেকে বাজিমাত করার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন। তারা অভিষেকে বিখ্যাত ফিল্ম উপহার দিয়েছেন, কিংবা অভিষেকে অসাধারণ গান করেছেন, কিন্তু তারপরে সেই ব্যাপারটা ধরে রাখতে পারেননি। কাজেই অভিষেকে বাজিমাত করা যতটা জরুরি, সেরকমই বা বলতে গেলে তার থেকেও বেশি জরুরি কনসিস্টেন্সি। জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনাকে কনসিস্টেন্ট পারফর্মার হয়ে যেতে হবে। আমার কিন্তু এই কথাটাই ব্যক্তিগতভাবে মনে হয়, আপনার কি মনে হয় জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকে আমাদের আড্ডাটা এখানেই থামছে। আমাদের আড্ডাটা জারি ছিল অভিষেকেই বাজিমাত নিয়ে। তো কেমন লাগলো আমাদের আড্ডা, আর কেমন লাগছে আমাদের ইচ্ছে জানা অবশ্যই জানান। আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

ছিল লাল সাদা বল পাটকেলে ঢিল পায়ের পাতায় দুধ তার হাওয়া ছুটছে।

radiobangali.com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই গানেরও ঝুলি নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। আর যেখানে গল্প থাকে, আড্ডা থাকে, গান থাকে, সেখানে মন কিন্তু খারাপ থাকে না, মন ভালো হয়ে যাবে আজকের আড্ডায়। এবং সেই জন্য আপনাকে থাকতে হবে আজকের আড্ডার সেই শক্তি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এক্সপ্লোর করতে সবাই ভালোবাসে, তাই তো? আর যারা সত্যিকারের মন থেকে এক্সপ্লোর করতে চায় কোনো জায়গা বা প্রকৃতির জিনিস হলো, তারা কিন্তু সমুদ্রের নিচ হোক বা একদম পাহাড়ের সেই টপ জায়গায় যেতে ভয় পায় না। সমুদ্রের কথা বললেই আমাদের প্রকৃতির যত রং আছে, সমুদ্রের নিচেও কিন্তু ঠিক ততগুলোই রং আছে। আপনি যদি কখনো সমুদ্রের নিচে যান এবং স্কুবা ডাইভিং করেন, তাহলে আপনি দেখবেন যে ওই কোরালগুলো কতটা কালারফুল, এবং সেখানে বসবাসকারী কীট, জীব, প্রাণী বা মাছ কতটা রঙিন। ওই যে বললাম না যে রং যতটা উপরে আছে আকাশে ছড়িয়ে প্রকৃতির মধ্যে আছে, ঠিক সেরকমই জলের তলায় ঠিক ততটাই রং আছে। আর সেই রঙে ভরা দুনিয়ায় যারা সত্যিকারের হচ্ছে দায়িত্ব পালন করে সৌন্দর্যে ভরিয়ে রেখেছে সমুদ্রের তলদেশটা, তাদের নিয়ে আজকের কিছু কথা।

যখন অনেকটা বৃষ্টির পর সূর্যের আলো ওঠে, তখন কিন্তু রামধনু দেখা যায়। রামধনুর সাতটা রং দেখা যায়, যেমনটা আলোয় রয়েছে, আলোয় সাতটা রং রয়েছে, ঠিক সেই সাতটা রং কিন্তু রয়েছে সমুদ্রের তলদেশে। পৃথিবীর এমন কোনো রং নেই যেই রংটা পৃথিবীর তলদেশে নেই, এবং কালারফুল প্রবাল রয়েছে, অর্থাৎ কোরাল রিফস রয়েছে। সেখানে অনেক ধরনের জীব বাস করে, প্রাণী বাস করে, এবং যার জন্য কিন্তু সমুদ্রের তলদেশটা এতটা কালারফুল হয়। আর তার পাশাপাশি সেখানে অনেক কালারফুল মাছও বসবাস করে। আমরা অনেক সময় অ্যাকোয়ারিয়ামে আমাদের নিজেদের ঘরকে সাজানোর জন্য বা আমাদের ভালোবাসার জন্য অনেক রঙিন মাছ পুষে থাকি, কিন্তু সমুদ্রের তলদেশে এমন অনেক রঙিন মাছ আছে যেগুলো যদি আমরা বলি যে বাজার মূল্য অনেক অনেক টাকা, আর সেই বাজার মূল্যের দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য, আর সৌন্দর্যেও কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

সমুদ্রের তলদেশে এমন একটা মাছ আছে যেটা বলা হয় নাকি দুনিয়ার সবচেয়ে রঙিন মাছ। অর্থাৎ এই মাছের শরীরে প্রায় নাকি সব রঙই উপস্থিত, এবং এই মাছটির প্রথম খোঁজ মিলেছিল মলদ্বীপের সমুদ্রে। কিন্তু এই মাছটা ঠিক কোন প্রজাতির তা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা বেশ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারপরে জানা গেছে যে এটা সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি মাছ। এবং সমুদ্রের তলায় যেখানটা কোরাল রিফ থাকে, অর্থাৎ প্রবাল, সেই প্রবালের মধ্যে কিন্তু এই মাছ, অর্থাৎ যে প্রবাল ঘর যেটাকে বলা হয় হচ্ছে টলাইট রিফস, এবং সেখানেই থাকে হচ্ছে এই মাছ। এবং এই মাছকে কিন্তু রামধনু মাছ হিসাবেও ডাকে অনেকে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, take it.

রেডিও বাংলানি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা কথা বলছি সমুদ্রের রঙিন মাছ নিয়ে। এবং সেই রঙিন মাছের মধ্যে এমন একটা রঙিন মাছ যার মধ্যে সমস্ত রকম রং উপস্থিত, এবং যদি আপনি চান যে মাছের মধ্যে সমস্ত রকম রং উপস্থিত সেই মাছটিকে আপনি আপনার ঘরে রাখবেন, তাহলে বেশ কিছু কিন্তু টাকা খসাতে হবে। তার কারণ এই মাছের বাজার মূল্য বেশ অনেকটা। এই মাছের সঙ্গে রেড ভেলভেট ফেরির ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এটা একদমই এক নয়, আলাদা প্রজাতির। আর এই যে যেই মাছটার কথা বলছি, রামধনু মাছ বলি না কেন, সেই মাছের কিন্তু যখন প্রজাতি বিশ্লেষণ করা হয়েছে তার জন্য বিজ্ঞানীরা প্রায় 8টা আলাদা আলাদা প্রজাতি পেয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও বলবো যে মলদ্বীপের সমুদ্রে যেহেতু এটা পাওয়া গেছে প্রথম, সেই জন্য মলদ্বীপের স্থানীয় ভাষায় এটাকে গোলাপ বলা হয়। আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানা নয়, কিন্তু জানতে পারলে বেশ ভালো লাগে। ঠিক যেমন এই রামধনু মাছের কথা জানতে পারলাম, যার মধ্যে রামধনু 7টা রং উপস্থিত আছে। রেডিও বাংলানি ডট কমে কেমন লাগলো আর যারা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না, www.radiobanglani.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই 250,000 বন্ধু আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করি রেডিও বাংলানেট .com-এর আড্ডা। আজ সৌভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে কানে কানে রূপসী তাওয়াং দেখতে। অরুণাচল প্রদেশের তাওয়াং গুম্পায় নাকি গুপ্ত কক্ষ আছে, আপনি কি জানেন? জেনে নিন। আর জেনে নিয়ে তবেই কিন্তু আপনি বেরিয়ে পড়তে পারেন কয়েকদিনের জন্য এই তাওয়াং দর্শনে। গুয়াহাটি থেকে ভোলুকপংয়ের দূরত্ব 260 কিলোমিটার কাছাকাছি, মানে যেভাবেই যান না কেন প্রথম গন্তব্যস্থল কিন্তু প্রথম দিনের ভোলুকপং। মানে গাড়িতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতে পারে এবং এইভাবেই কিন্তু আপনি খুব সহজে সেখানে পৌঁছবেন। এবং এই ভোলুকপংকে তাওয়াং যাওয়ার প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে আরও একটা উপর দিকে যদি এগোতে পারেন তাহলে অরুণাচল সরকারের আগাম অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। তো অবশ্যই অনুমতিপত্র তো নিতেই হবে, নাহলে সেখানে প্রবেশ করাটা কিন্তু একটু চাপের। আর এই ভোলুকপং থেকে বোমডিলা কম পথ নয়, ভোলুকপং থেকে বোমডিলা তারপরে গন্তব্যস্থল, এবং দূরত্ব নয় নয় করে 130 থেকে 135 কিলোমিটার। পাহাড়ি বিপদসংকুল পথে গাড়ি খুব জোরে চালানো একদম ঠিক নয় এবং প্রতিটি মুহূর্তে চালককে সতর্ক থাকতে হবে। আর মাঝে মধ্যে এই চলার পথে ধসের চিহ্ন কিন্তু চোখে পড়বে, ঘাবড়ে যাবেন না। অরুণাচল হিমালয়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ, সবুজের নানা শেডে সেরে থাকবে পর্বতমালা, আর সেই সবুজ চিড়ে ঝরঝর করে শব্দে উচ্ছল ঝর্ণাও গড়িয়ে গড়িয়ে নামবে। পথের পাশে প্রায় সারাক্ষণই আমাদের সঙ্গে সঙ্গে চলবে স্রোতশ্রেণী জিয়া ফল্লি নদী। যেমন মিষ্টি তার নাম, তেমনই কিন্তু সুন্দর তাকে দেখতে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমরা আজকের এই আড্ডা এক ঘন্টার রূপসী তাওয়াংকে কানে কানে শুনবো, আর তারপর পৌঁছে যাওয়ার জন্য তৈরি খাতা পেন ডায়েরি। আমাদের বেরিয়ে পড়তে হবে সেই রূপসী তাওয়াংকে স্পর্শ করার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্কুলে ফিরে এলাম আবারও আজকের স্পেশাল আড্ডা তাওয়াংকে সঙ্গে নিয়ে। আসলে আমাদের এই কানে কানে পৌঁছে যাওয়ার পরই আমাদের পায়ে পায়ে পৌঁছে যাওয়ার পালা কিন্তু শুরু হবে। তো বলছিলাম বিরতির আগে, জিয়া ভরলি নদী, যেমন মিষ্টি নাম তেমনই তার সুন্দরতাকে দেখতে, এবং পাহাড় বেয়ে তাওয়াংয়ের পথ যতই এগোবে চোখে পড়বে রণরিন্দনের ঝাঁক। আগেও রণরিন্দন দেখেছেন কিন্তু এখানে একটু অন্যরকম, মুখ্যত লাল রঙের। তো বোমডিলার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাপথ, এই যাত্রাপথে আমাদের কিন্তু বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ে এক রাত বিশ্রাম করতে হবে, এবং এই তাওয়াং তারপরেই কিন্তু সফলভাবে আপনি পৌঁছতে পারবেন। বোমডিলা থেকে একদম ভোরবেলা বেরিয়ে তাওয়াং মনাস্ট্রি দেখতে হবে, এবং এই মনাস্ট্রি কিন্তু কেন মিস্টেরিয়াস জানেন? গুম্ফার অনেক লামাই কালা জাদু জানে, হিন্দি বাংলা মিশিয়ে চোখ গোল গোল করে বলতে শুরু করল, কীরকম না তারা আকাশে উঠতে পারে, মানুষকে চমড়ি গাই বানিয়ে দিতে পারে ইচ্ছে করলেই। তাছাড়া ওই গুম্পার কোনো একটি গুপ্তকক্ষে 700-800 এমনকি হাজার হাজার বয়সী লামাদের শরীর সংরক্ষিত আছে, মমি করে না, তাদের দেহ জীবিত। এই দেহ থেকে বেরিয়ে ওই প্রাচীন লামারা এখন অন্য শরীরে বিরাজ করছেন, সে শরীরের কাজ পুরুলে তারা আবার ঢুকে পড়বেন এই সব সংরক্ষিত শরীরে। সঙ্গে থাকুন, তারপর সেলা পাস পৌঁছব আমরা, কীভাবে কখন সব কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

জানি একদিন স্বপ্নের দিন আসবে, পৃথিবী আবার মন প্রাণ খুলে হাসবে, জানি

শুনছেন ঢুকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে কানপুর সাহেবের সৌভিকের সঙ্গে। পশ্চিম কামেং আর তাওয়াং জেলার একটা সীমা আছে, সেলা পাস। 13,700 ফুট উচ্চতার সেলা গিরিপথ সৌন্দর্যে অনন্য, এবং চতুর্দিকে উত্তুঙ্গ পর্বতমালা, আর তার মাঝখানে টলটলে জলে লেক। ঘন কুয়াশা আর উত্তুরে রুকোচুরি চলবে, কিন্তু সর্বক্ষণ গেলে সেলা পাস এবং এই মাধুর্য কিন্তু আপনাকে মুক্ত করবে। সঙ্গে পাবেন ঘন কুয়াশা আর উত্তুরের লুকোচুরি, যে আগেই বলছিলাম। আর এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে সেলা নামের এক কিশোরীর সূর্য আর ভালোবাসার কাহিনী, তার নামেই এই জায়গার এমন নামকরণ। তো এখানে অক্সিজেন কম থাকায় কারো কারো শরীর কিন্তু খারাপ লাগতে পারে, আর সেজন্যে গাড়ি থেকে নামার সময় সতর্ক থাকতে হবে। প্রকৃতির সঙ্গে নিজের শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হয় কিছুক্ষণ, আর ব্যাপারটাকে কিন্তু সবসময় মাথায় রাখাটা দরকার। পথ আরও দুর্গম হবে আগামীতে, মানে আরও চলতে চলতে চড়াই কিন্তু মারাত্মক হবে। দশপ্রবণ রাস্তায় বিপদ যেন সবসময় সঙ্গী হয়, এটা মাথায় রাখবেন। আর এরপরেই আপনাকে পৌঁছতে হবে তাওয়াং। সঙ্গে থাকুন, ফিরে আসছো একটা গানের পর আবারও আজকের স্পেশাল একটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রূপসী তো আয়ন নিয়ে ফিরে এলাম। আমি সৌভিক, আর শুনছেন আজকে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। এবং এই জায়গা না ঘুরলে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় হয়তো অনেকেই ঘুরবেন, কিন্তু এরকম একটা জায়গা কিন্তু মিস করবেন না। কারণ এখানে এমন কিছু কিছু মুহূর্তের আপনি সাক্ষী থাকবেন যেগুলো কিন্তু আপনাকে শান্ত রাখবে। আসলে বুমলা পাস, এই বুমলা পাস যাওয়ার প্রত্যেকের ইচ্ছে থাকবে এই দাওয়াং এ পৌঁছানোর পর। বুমলা পাস যাওয়ার পথে দেখে নেবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিডিসো লেক আর স্যাঙ্গে টসা লেক। কিন্তু সেখানে যাওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ অনুমতি লাগে, আর সেই অনুমতির কাজ করার মানে সারার ফাঁকেই দেখে নেওয়া যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ভারত চীন যুদ্ধে নিহত শহীদ সেনাদের স্মৃতিতে নির্মিত স্তম্ভ আর তাদের নামের তালিকা দেখে সত্যি আবেগে মন চোখ ভিজে যাবে। সন্ধ্যের দিকে এখানে চমৎকার একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর বন্দোবস্ত আছে, আর আছে খুব সুন্দর ছিমছাম একটি মিউজিয়াম। দাওয়াং এর মূল গুম্পাটি ছাড়াও এখানে আরো কিছু ছোট মাঝারি গুম্পা আছে, আর তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অ্যানি গুম্পা। আর এই গুম্পাটি কিন্তু শুধুই কিন্তু সন্ন্যাসীদের জন্য। সঙ্গে থাকুন, শেষে আরেকটা গুম্পার কথা বলবো, এবং সেটা না দেখা পর্যন্ত কিন্তু দাওয়াং সম্পূর্ণ হবে না। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো আমরা সোয়েব আজকে একদম শেষ দিকে পৌঁছে গেছি এবং আমাদের আটা চলছে রূপসী তাওয়াং এর কথা নিয়ে। তো তাওয়াং এর অনেকগুলো দিকই আমরা দেখলাম এবং শেষে আমাদের অবশ্যই রাখতে হবে একটা গুম্ফা, আর এই গুম্ফাটা পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। সপ্তাহের প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত স্থান পর্যটকদের জন্য অবারিত। লাসা গুম্ফাটার নাম। লাসা গুম্ফার পরে তিব্বতী বৌদ্ধদের কাছে তাওয়াং গুম্ফাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিব্বতীরা অবশ্য এই গুম্ফাকে তাওয়াং গুম্ফা বলেন না। তারা কি বলেন জানেন? তারা বলেন গোল্ডেন নামগিয়াল লাসে। পঞ্চম দালাই লামা নাগওয়াং লোবসাং দাটসোর নির্দেশে মেরেক লামা লাডো গ্যামস্টো স্থানীয় কিছু মানুষদের সহায়তায় 1680 থেকে 81 সাল নাগাদেই বৌদ্ধ বিহারটির প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা ব্যাপার শোনা যায় যে পঞ্চম দলাই লামা গভীর ধ্যানে যখন জানার চেষ্টা করেছিলেন গুম্ফাটি কোথায় প্রতিষ্ঠিত হবে, তখন তার ঘোড়াটি এই জায়গার নির্দেশ করে। আয়তনের দিক দিয়ে এই গুম্ফা এখন ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। অন্তত 300 বৌদ্ধ ভিক্ষু এখানে বসবাস করেন। আছে স্কুল, আছে মিউজিয়াম, সমৃদ্ধ গ্রন্থাগার নিয়ে তিনতলা গুম্ফাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তাই অবশ্যই তাওয়াং শেষ করার আগে, মানে ঘুরে শেষ করার আগে এই গুম্ফাটি অবশ্যই রাখবেন। আসলে এই যে তাওয়াং গুম্ফাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। এই বৌদ্ধ গুম্ফার মূল মন্দিরে 18 ফুট উঁচু বৌদ্ধ মূর্তিটি বৌদ্ধ শিল্প কর্মের একটি উৎকৃষ্ট উদাহরণ। শুনেছি সোনার অক্ষরে লেখা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথির সম্ভার আছে সেখানে, আর এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com এর সঙ্গে। এবং অবশ্যই এই রূপসী তাওয়াং দেখতে কিন্তু ভুলবেন না। যে যেখানেই ঘুরুন না কেন, অবশ্যই আপনার ঘোরার তালিকায় এই রূপসী তাওয়াংকে কিন্তু সঙ্গে রাখবেন। আর আসি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদকে নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন। অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যে মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712 তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা .com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা .com।

বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউল, তার জীবন কাহিনী নিয়ে এবার তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি। বিশ্ব সঙ্গীত দিবসের দিন এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে তিনটি এপিসোড এবং পাঁচটি গান। এসবিএফ মিউজিকের উদ্যোগে এবার মানুষের কাছে পৌঁছে যাবে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এই যে মৌসুমী পাড়িয়াল থেকে তার আজকের পার্বতী বাউল হয়ে ওঠা, এই যে তার জার্নিটা, সেই জার্নিটা কিন্তু খুব একটা সহজ নয়, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: নদী।

0: একটু রাঁধতে পারি, খারাপ লাগবে খেতে? লাঞ্চ যদি হয় নুডলসে আর ডিনার অমলেটে,
1: ফাটিয়ে ফাটিয়ে হবে এক।

কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। সেদিনের মৌসুমি প্যারিয়াল থেকে আজকের পার্বতী বাউল হয়ে ওঠা এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তার এই জীবনযাত্রায় উঠে এসেছে, তৈরি হয়েছে তথ্যচিত্র। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এসবিএফ মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে নতুন তথ্যচিত্র, যেখানে জানা যাবে মৌসুমি পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী, জানা যাবে কিভাবে শুরু হয়েছিল তার এই যাত্রা। পার্বতী বাউলের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি, যেখানে রয়েছে 3টি এপিসোড এবং 5টি গান। আর এই যে 5টি গান যে নেওয়া হয়েছে, সেই 5টি গানের যে বিষয়গুলো, প্রত্যেকটি থিমই কিন্তু আলাদা আলাদা। কোনো গানে রয়েছে গুরু শিষ্যের পরম্পরা, তো কোথাও রয়েছে আবার শ্রীকৃষ্ণের আরাধনা। সেই গানগুলো নিয়েও আমরা কথা বলবো, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

এসবিএড মিউজিকের উদ্যোগে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে একাধিক গান। আর সেই সবকিছু নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তথ্যচিত্রটি নিয়ে কথা বলছি, যেখানে আমরা পার্বতী বাউলের সেই যে তার যে যাত্রাপথ, যেখানে সেই মৌসুমী পাড়িয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা সেই যে জীবন কাহিনী, তার যে যাত্রাপথ, সেটাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে। এখানে রয়েছে অনেকগুলো গান, আর সেই গানগুলো ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। যেখানে রয়েছে বিভিন্ন থিমের অনেকগুলো গান, যেমন কুল কলঙ্ক, শ্রী সনাতন দাস বাউলের জীবন থেকে অনুপ্রাণিত একটি প্রাচীন বাউল গান, যেটা হলো কুল কলঙ্ক। এই বাউল গানটির মধ্যে তুলে ধরা হয়েছে গুরু শিষ্যের পরম্পরার ঐতিহ্যকে। আবার নাচিয়ে নাচিয়ে, এই গানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, বাউল সাধনার মূল দিক, সেই দিকটিও কিন্তু উঠে এসেছে। এইরকমই আরও গান রয়েছে যেগুলোর থিমও কিন্তু আলাদা। আমরা জানব সেই গানের কথাও, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

হরি নামের তরি, এই গানটি পার্বতী বাউলের গলায় অনেকবার শোনা গিয়েছে। বাউল গোষ্ঠীর পরম্পরা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, আর তার থিমগুলো কিন্তু আলাদা আলাদা, যেখানে আরও একটি গান রয়েছে দিন তারিণী। এই গানটির রচয়িতা তিনি নিজেই। এই ভক্তিমূলক গানটি মা কালীকে নিবেদন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে শ্রী শশাঙ্ক গোসাইয়ের আখড়ার একটি বহুল প্রচলিত গান আসছে জামাই দিগম্বর। এই গানটির মাধ্যমে শিবকে একজন ভিক্ষুক জামাই হিসেবে বর্ণনা করা হয়েছে। এই গানগুলো রয়েছে এই তথ্যচিত্রটিতে। SBF মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। SBF মিউজিকের উদ্যোগে এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে, যেখানে জানা যাবে মৌসুমী পাড়িয়াল থেকে তার পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী। তার এই যে যাত্রা, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিভাবে কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে, সেই সব কিছু নিয়েই এই তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, যেই গানগুলোর থিমও কিন্তু আলাদা আলাদা। আমরা সেই সব কিছু নিয়ে কথা বললাম আমাদের আজকের পপকর্নে। আর এইভাবে গল্প করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিক এই একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

দুজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ইনস্টলমেন্টে সিদ্ধুম থ্রি বিএইচকে ফ্ল্যাট লাও আজকাল হামতুম রেসির আর একটা র্যাট একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোয় সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অভিষেকেই বাজি মাত। আগে হ্যাঁ, অভিষেকেই বাজি মাত। আর এদের অভিষেক দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সত্যি রাজ্যাভিষেক বোধ হয় এটাকেই বলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে একটু অদ্ভুত জিনিস নিয়ে, অভিষেক ডেবিউ। এটা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ক্ষেত্রে ঘটে থাকে, মানে কখনো না কখনো কোনো না কোনো বিষয়ে তো আমরা শুরু থেকেই শুরু করি। তো এরকম কয়েকজনের ব্যাপার স্যাপার আমি জানি যারা কিনা অভিষেকেই একদম বাজি মাত করে দিয়েছেন। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যার ওপ্রান্তে ফিরে আসছি আমার এক বন্ধুর কথা নিয়ে যে কিনা অভিষেকেই বাজি মাত করে দিয়েছিল। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যারা জীবনে প্রেম প্রেম খেলাধুলা একটু করেছি, তারা প্রত্যেকেই জানি যে জীবনে একদম প্রথমের প্রেমটা টিকে থাকা বলতে গেলে মোস্ট ইম্পসিবল আর কি, মানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটার ব্যতিক্রম হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একজনের কথা বারবার মনে পড়ে, অর্থাৎ আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সে হচ্ছে খুব বেশি বয়সে প্রেমে পড়েছিল, মানে আমাদের যখন মোটামুটি 3-4টি প্রেম হয়ে গিয়েছে তখন সে প্রথম একটি মেয়ের প্রেমে পড়ে এবং সেই প্রেমটি কিন্তু রীতিমতন স্ট্রং এবং কিছুদিন পরেই তাদের বিয়ে। কাজেই একে দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়ে যে অভিষেকেই বাজিমাত করে দিয়েছে বস। রেডিও বাংলানের ডটম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি এবং তাদের কার্যকলাপের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট মনে হয়েছে যে অভিষেকেই বাজিমাত। তো এরকমই আরও একজনের কথা, ইনফ্যাক্ট এরকমই একজন জগৎ বিখ্যাত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: সুবিধাও মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

উচ্চতা বলতে গেলে 5 ফুট 3 কি 5 ফুট 4 হবে। সেই সময় ক্রিকেটারদের এত কম উচ্চতা ভাবাই যেত না। আর সেই সময় তিনি ব্যাট করতে নেমেছিলেন ভারতের হয়ে, সেই সময় যখন কিনা ক্রিকেটের এই প্রোটেকটিভ গিয়ার্স এত মজবুত ছিল না, হেলমেট তো বলতে গেলে ছিলই না। সেই সময় ক্যারিবিয়ান পেস ব্যাটারি দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বময়। সেই সময় তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই অভিষেক করলেন, নিজের টেস্ট কেরিয়ারে শুরু করলেন, এবং অভিষেকে 7টি টেস্টে তিনি 700 বেশি রান করেছিলেন, এবং সেই অভিষেকেই তিনি বাজিমাত করে দিয়েছিলেন এবং গোটা ক্রিকেট বিশ্ব জেনে গিয়েছিল যে একজন অতিকায় মানুষ এসেছেন যার উচ্চতা মাত্র 5 ফুট 3 কি 5 ফুট 4। তিনি সুনীল মনোহর গাভাস্কার, যিনি অভিষেকেই বাজিমাত করে দিয়েছিলেন। আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলায় ডটকম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অসীম শ্রদ্ধা। খুব ভালো থাকবেন আর ভারতীয় ক্রিকেটকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করতে থাকবেন। তো রেডিও বাংলাকে ডট কমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অভিষেকেই বাজিমাত। তো এরকমই আমার এক বন্ধুও আছে, বুঝলেন, সে এতটা ফেমাস নয় অবভিয়াসলি, কিন্তু সেও কিন্তু অভিষেকে একটু অন্যরকমভাবে বাজিমাত করে দিয়েছিল। তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: And then ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা, যার পরিবারে সব থেকে বেশি করে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে সরকারি চাকরি। যদি সরকারি চাকরি না হয় তাহলে তারা সেই ছেলেটিকে ছেলে হিসেবেই মান্যতা দিত না। কিন্তু আমার সেই বন্ধু কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েছিল এবং সে ঠিক করেছিল সে নিজে কিছু করবে, অর্থাৎ নিজে ব্যবসার দিকে মন দেবে। প্রথমে পরিবারের সাপোর্ট বুঝতেই পাচ্ছেন সেভাবে সে পায়নি, কিন্তু সে ভেঙে পড়েনি, সে নিজে নিজের মতো করে একটি ছোট ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা থেকে আরো অনেকগুলো সাইড বিজনেস শুরু করে বর্তমানে সে একজন অন্যতম প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। এবং এক্ষেত্রে সে তার পরিবারের প্রথম প্রজন্ম যে ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। এবং ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজি মাত। রেডিও বাংলা ডটকমে আজকে আমাদের ইচ্ছে আনার আড্ডা, আসলে এই অভিষেকেই বাজি মাত, এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা ডট কম।

0: चलु मंद मनमथ पाठ पहिल अनुबंध हृदय मुकुल हिरि हिरि थोर खनि अचर दाय खनि होई भोर।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

একটু গান এর প্রান্তে বাংলানেট.কম শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজিমাত। কিন্তু একটা কথা কিন্তু এরপরেও আমার আজকে বলতে ইচ্ছে করছে, যে এরকম অনেককে আমরা জানি যারা কিনা অভিষেকে বাজিমাত করার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন। তার অভিষেকে বিখ্যাত ফিল্ম উপহার দিয়েছেন, কিংবা অভিষেকে অসাধারণ গান করেছেন, কিন্তু তারপরে সেই ব্যাপারটা ধরে রাখতে পারেননি। কাজেই অভিষেকে বাজিমাত করা যতটা জরুরি, সেরকমই বা বলতে গেলে তার থেকেও বেশি জরুরি কনসিস্টেন্সি। জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনাকে কনসিস্টেন্ট পারফর্মার হয়ে যেতে হবে। আমার কিন্তু এই কথাটাই ব্যক্তিগতভাবে মনে হয়, আপনার কি মনে হয় জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকে আমাদের আড্ডা এখানেই থামছে। আমাদের আড্ডাটা জারি ছিল অভিষেকেই বাজিমাত নিয়ে। তো কেমন লাগলো আমাদের আড্ডা, আর কেমন লাগছে আমাদের ইচ্ছে জানা অবশ্যই জানান। আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই গানেরও ঝুলি নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। আর যেখানে গল্প থাকে, আড্ডা থাকে, গান থাকে, সেখানে মন কিন্তু খারাপ থাকে না, মন ভালো হয়ে যাবে আজকের আড্ডায়। এবং সেই জন্য আপনাকে থাকতে হবে আজকের আড্ডার শেষ অবধি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

এক্সপ্লোর করতে সবাই ভালোবাসে, তাই তো? আর যারা সত্যিকারের মন থেকে এক্সপ্লোর করতে চায় কোনো জায়গা বা প্রকৃতির জিনিস হলো, তারা কিন্তু সমুদ্রের নিচ হোক বা একদম পাহাড়ের সেই টপ জায়গায় যেতে ভয় পায় না। সমুদ্রের কথা বললেই আমাদের প্রকৃতির যত রং আছে, সমুদ্রের নিচেও কিন্তু ঠিক ততগুলোই রং আছে। আপনি যদি কখনো সমুদ্রের নিচে যান এবং স্কুবা ডাইভিং করেন, তাহলে আপনি দেখবেন যে ওই কোরালগুলো কতটা কালারফুল, এবং সেখানে বসবাসকারী কীট, জীব, প্রাণী বা মাছ কতটা রঙিন। ওই যে বললাম না যে রং যতটা উপরে আছে আকাশে ছড়িয়ে প্রকৃতির মধ্যে আছে, ঠিক সেরকমই জলের তলায় ঠিক ততটাই রং আছে। আর সেই রঙে ভরা দুনিয়ায় যারা সত্যিকারের হচ্ছে দায়িত্ব পালন করে সৌন্দর্য ভরিয়ে রেখেছে সমুদ্রের তলদেশটা, তাদের নিয়ে আজকের কিছু কথা।

যখন অনেকটা বৃষ্টির পর সূর্যের আলো ওঠে, তখন কিন্তু রামধনু দেখা যায়। রামধনুর সাতটা রং দেখা যায়, যেমনটা আলোয় রয়েছে, আলোয় সাতটা রং রয়েছে, ঠিক সেই সাতটা রং কিন্তু রয়েছে সমুদ্রের তলদেশে। পৃথিবীর এমন কোনো রং নেই যেই রংটা পৃথিবীর তলদেশে নেই, এবং কালারফুল প্রবাল রয়েছে, অর্থাৎ কোরাল রিফস রয়েছে। সেখানে অনেক ধরনের জীব বাস করে, প্রাণী বাস করে, এবং যার জন্য কিন্তু সমুদ্রের তলদেশটা এতটা কালারফুল হয়। আর তার পাশাপাশি সেখানে অনেক কালারফুল মাছও বসবাস করে। আমরা অনেক সময় অ্যাকোয়ারিয়ামে আমাদের নিজেদের ঘরকে সাজানোর জন্য বা আমাদের ভালোবাসার জন্য অনেক রঙিন মাছ পুষে থাকি, কিন্তু সমুদ্রের তলদেশে এমন অনেক রঙিন মাছ আছে যেগুলো যদি আমরা বলি যে বাজার মূল্য অনেক অনেক টাকা, আর সেই বাজার মূল্যের দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য, আর সৌন্দর্যও কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

সমুদ্রের তলদেশে এমন একটা মাছ আছে যেটা বলা হয় নাকি দুনিয়ার সবচেয়ে রঙিন মাছ। অর্থাৎ এই মাছের শরীরে প্রায় নাকি সব রঙই উপস্থিত, এবং এই মাছটির প্রথম খোঁজ মিলেছিল মলদ্বীপের সমুদ্রে। কিন্তু এই মাছটা ঠিক কোন প্রজাতির তা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা বেশ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারপরে জানা গেছে যে এটা সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি মাছ। এবং সমুদ্রের তলায় যেখানটা কোরাল রিফ থাকে, অর্থাৎ প্রবাল, সেই প্রবালের মধ্যে কিন্তু এই মাছ, অর্থাৎ যে প্রবাল ঘর যেটাকে বলা হয় হচ্ছে টলাইট রিফস, এবং সেখানেই থাকে হচ্ছে এই মাছ। এবং এই মাছকে কিন্তু রামধনু মাছ হিসাবেও ডাকে অনেকে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

রেডিও বাংলা.কম-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা কথা বলছি সমুদ্রের রঙিন মাছ নিয়ে। এবং সেই রঙিন মাছের মধ্যে এমন একটা রঙিন মাছ যার মধ্যে সমস্ত রকম রং উপস্থিত, এবং যদি আপনি চান যে মাছের মধ্যে সমস্ত রকম রং উপস্থিত সেই মাছটিকে আপনি আপনার ঘরে রাখবেন, তাহলে বেশ কিছু কিন্তু টাকা খসাতে হবে। তার কারণ এই মাছের বাজার মূল্য বেশ অনেকটা। এই মাছের সঙ্গে রেড ভেলভেট ফেরির ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এটা একদমই এক নয়, আলাদা প্রজাতির। আর এই যে মাছটার কথা বলছি, রামধনু মাছ বলি না কেন, সেই মাছের কিন্তু যখন প্রজাতি বিশ্লেষণ করা হয়েছে তার জন্য বিজ্ঞানীরা প্রায় 8টা আলাদা আলাদা প্রজাতি পেয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও বলবো যে মলদ্বীপের সমুদ্রে যেহেতু এটা পাওয়া গেছে প্রথম, সেই জন্য মলদ্বীপের স্থানীয় ভাষায় এটাকে গোলাপ বলা হয়। আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানা নয়, কিন্তু জানতে পারলে বেশ ভালো লাগে। ঠিক যেমন এই রামধনু মাছের কথা জানতে পারলাম, যার মধ্যে রামধনু 7টা রং উপস্থিত আছে। radiobanglanei.com-এ কেমন লাগলো আটাটা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই 250,000 বন্ধু আমরা সবাই মিলে একসঙ্গে এনজয় করি রেডিও বাংলাদেশ .com-এর আড্ডা। আজ সৌভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে, সেটা হচ্ছে কানে কানে রূপসী তাওয়াং দেখতে। অরুণাচল প্রদেশের তাওয়াং গুম্পায় নাকি গুপ্ত কক্ষ আছে, আপনি কি জানেন? জেনে নিন। আর জেনে নিয়ে তবেই কিন্তু আপনি বেরিয়ে পড়তে পারেন কয়েকদিনের জন্য এই তাওয়াং দর্শনে। গুয়াহাটি থেকে ভোলুকপংয়ের দূরত্ব 260 কিলোমিটার কাছাকাছি, মানে যেভাবেই যান না কেন প্রথম গন্তব্যস্থল কিন্তু প্রথম দিনের ভোলুকপং। মানে গাড়িতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতে পারে এবং এইভাবেই কিন্তু আপনি খুব সহজে সেখানে পৌঁছবেন। এবং এই ভোলুকপংকে তাওয়াং যাওয়ার প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে আরও একটা উপর দিকে যদি এগোতে পারেন তাহলে অরুণাচল সরকারের আগাম অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। তো অবশ্যই অনুমতিপত্র তো নিতেই হবে, নাহলে সেখানে প্রবেশ করাটা কিন্তু একটু চাপের। আর এই ভোলুকপং থেকে বোমডিলা কম পথ নয়, ভোলুকপং থেকে বোমডিলা তারপরে গন্তব্যস্থল, এবং দূরত্ব নয় নয় করে 130 থেকে 135 কিলোমিটার। পাহাড়ি বিপদসংকুল পথে গাড়ি খুব জোরে চালানো একদম ঠিক নয় এবং প্রতিটি মুহূর্তে চালককে সতর্ক থাকতে হবে। আর মাঝে মধ্যে এই চলার পথে ধসের চিহ্ন কিন্তু চোখে পড়বে, ঘাবড়ে যাবেন না। অরুণাচল হিমালয়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ, সবুজের নানা শেডে সেরে থাকবে পর্বতমালা, আর সেই সবুজ চিরে ঝরঝর করে শব্দে উচ্ছল ঝর্ণাও গড়িয়ে গড়িয়ে নামবে। পথের পাশে প্রায় সারাক্ষণই আমাদের সঙ্গে সঙ্গে চলবে স্রোতশ্রেণী জিয়া ফরলি নদী। যেমন মিষ্টি তার নাম, তেমনই কিন্তু সুন্দর তাকে দেখতে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমরা আজকের এই আড্ডা এক ঘন্টার রূপসী তাওয়াংকে কানে কানে শুনবো, আর তারপর পৌঁছে যাওয়ার জন্য তৈরি খাতা পেন ডায়েরি। আমাদের বেরিয়ে পড়তে হবে সেই রূপসী তাওয়াংকে স্পর্শ করার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চুয়ে ফিরে এলাম আবার আজকের স্পেশাল আড্ডা তাওয়াংকে সঙ্গে নিয়ে। আসলে আমাদের এই কানে কানে পৌঁছে যাওয়ার পরই আমাদের পায়ে পায়ে পৌঁছে যাওয়ার পালা কিন্তু শুরু হবে। তো বলছিলাম বিরতির আগে, জিয়া ভরলি নদী, যেমন মিষ্টি নাম তেমনই তার সুন্দরটাকে দেখতে, এবং পাহাড় বেয়ে তাওয়াংয়ের পথ যতই এগোবে চোখে পড়বে রণরিন্দনের ঝাঁক। আগেও রণরিন্দন দেখেছেন, কিন্তু এখানে একটু অন্যরকম, মুখ্যত লাল রঙের। তো বোমডিলার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাপথ, এই যাত্রাপথে আমাদের কিন্তু বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ে এক রাত বিশ্রাম করতে হবে, এবং এই তাওয়াং তারপরেই কিন্তু সফলভাবে আপনি পৌঁছতে পারবেন। বোমডিলা থেকে একদম ভোরবেলা বেরিয়ে তাওয়াং মনাস্ট্রি দেখতে হবে, এবং এই মনাস্ট্রি কিন্তু কেন মিস্টেরিয়াস জানেন? গুম্ফার অনেক লামাই কালা জাদু জানে, হিন্দি বাংলা মিশিয়ে চোখ গোল গোল করে বলতে শুরু করলো, কীরকম না তারা আকাশে উঠতে পারে, মানুষকে চমড়ি গাই বানিয়ে দিতে পারে ইচ্ছে করলেই। তাছাড়া ওই গুম্পার কোনো একটি গুপ্ত কক্ষে 700-800 এমনকি হাজার হাজার বয়সী লামাদের শরীর সংরক্ষিত আছে, মমি করে না, তাদের দেহ জীবিত। এই দেহ থেকে বেরিয়ে ওই প্রাচীন লামারা এখন অন্য শরীরে বিরাজ করছেন, সে শরীরের কাজ পুরুলে তারা আবার ঢুকে পড়বেন এই সব সংরক্ষিত শরীরে। সঙ্গে থাকুন, তারপর সেলা পাস পৌঁছবো আমরা, কীভাবে কখন সব কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান ফুসাবের সৌভিকের সঙ্গে। পশ্চিম কামেং আর তাওয়াং জেলার একটা সীমা আছে, সেলা পাস। 13,700 ফুট উচ্চতার সেলা গিরিপথ সৌন্দর্যে অনন্য, এবং চতুর্দিকে উত্তুঙ্গ পর্বতমালা, আর তার মাঝখানে টল টলে জলের লেক। ঘন কুয়াশা আর উত্তুরে রূপচুরি চলবে কিন্তু সর্বক্ষণ গেলে সেলা পাস, এবং এই মাধুর্য কিন্তু আপনাকে মুক্ত করবে। সঙ্গে পাবেন ঘন কুয়াশা রুদুরের লুকোচুরি, যে আগেই বলছিলাম। আর এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে সেলা নামের এক কিশোরের সৌর্য আর ভালোবাসার কাহিনী, তার নামেই এই জায়গার এমন নামকরণ। তো এখানে অক্সিজেন কম থাকায় কারো কারো শরীর কিন্তু খারাপ লাগতে পারে, আর সেজন্যে গাড়ি থেকে নামার সময় সতর্ক থাকতে হবে। প্রকৃতির সঙ্গে নিজের শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হয় কিছুক্ষণ, আর ব্যাপারটাকে কিন্তু সবসময় মাথায় রাখাটা দরকার। পথ আরও দুর্গম হবে আগামীতে, মানে আরও চলতে চলতে চড়াই কিন্তু মারাত্মক হবে। 10 প্রবণ রাস্তায় বিপদ যেন সবসময় সঙ্গী হয়, এটা মাথায় রাখবেন। আর এরপরেই আপনাকে পৌঁছতে হবে তাওয়াং। সঙ্গে ফিরে আসছি একটা গানের পর, আবারও আজকের স্পেশাল একটা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রূপসী তো আয়ং নিয়ে ফিরে এলাম। আমি সৌভিক, আর শুনছেন আজকে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। এবং এই জায়গা না ঘুরলে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় হয়তো অনেকেই ঘুরবেন, কিন্তু এরকম একটা জায়গা কিন্তু মিস করবেন না। কারণ এখানে এমন কিছু কিছু মুহূর্তের আপনি সাক্ষী থাকবেন যেগুলো কিন্তু আপনাকে শান্ত রাখবে। আসলে বুমলা পাস, এই বুমলা পাস যাওয়ার প্রত্যেকের ইচ্ছে থাকবে এই দাওয়াংয়ে পৌঁছানোর পর। বুমলা পাস যাওয়ার পথে দেখে নেবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিটিসো লেক আর স্যাঙ্গে টসা লেক। কিন্তু সেখানে যাওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ অনুমতি লাগে, আর সেই অনুমতির কাজ করার মানে সারার ফাঁকেই দেখে নেওয়া যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ভারত চীন যুদ্ধে নিহত শহীদ সেনাদের স্মৃতিতে নির্মিত স্তম্ভ আর তাদের নামের তালিকা দেখে সত্যি আবেগে মন চোখ ভিজে যাবে। সন্ধ্যের দিকে এখানে চমৎকার একটা লাইট অ্যান্ড সাউন্ড শো এর বন্দোবস্ত আছে, আর আছে খুব সুন্দর ছিমছাম একটি মিউজিয়াম। টাওয়াং এর মূল গুম্পাটি ছাড়াও এখানে আরো কিছু ছোট মাঝারি গুম্পা আছে, আর তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অ্যানি গুম্পা। আর এই গুম্পাটি কিন্তু শুধুই কিন্তু সন্ন্যাসীদের জন্য। সঙ্গে থাকুন, শেষে আরেকটা গুম্পার কথা বলবো, এবং সেটা না দেখা পর্যন্ত কিন্তু টাওয়াং সম্পূর্ণ হবে না। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো আমরা শোয়ের আজকে একদম শেষ দিকে পৌঁছে গেছি এবং আমাদের আড্ডা চলছে রূপসী তাওয়াং এর কথা নিয়ে। তো তাওয়াং এর অনেকগুলো দিকই আমরা দেখলাম এবং শেষে আমাদের অবশ্যই রাখতে হবে একটা গুম্ফা। আর এই গুম্ফাটা পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। সপ্তাহে প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত স্থান পর্যটকদের জন্য অবারিত। লাসা গুম্ফাটার নাম। লাসা গুম্ফার পরে তিব্বতী বৌদ্ধদের কাছে তাওয়াং গুম্ফাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিব্বতীরা অবশ্য এই গুম্ফাকে তাওয়াং গুম্ফা বলেন না। তারা কি বলেন জানেন? তারা বলেন গোল্ডেন নামগিয়াল লাসে। পঞ্চম দালাই লামা নাগওয়াং লোবসাং দাটসোর নির্দেশে মেরেক লামা লাটো গ্যামস্টো স্থানীয় কিছু মানুষদের সহায়তায় 1680 থেকে 81 সাল নাগাদেই বৌদ্ধ বিহারটির প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা ব্যাপার শোনা যায় যে পঞ্চম দলাই লামা গভীর ধ্যানে যখন জানার চেষ্টা করেছিলেন গুম্ফাটি কোথায় প্রতিষ্ঠিত হবে, তখন তার ঘোড়াটি এই জায়গার নির্দেশ করে। আয়তনের দিক দিয়ে এই গুম্ফা এখন ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। অন্তত 300 বৌদ্ধ ভিক্ষু এখানে বসবাস করেন। আছে স্কুল, আছে মিউজিয়াম, সমৃদ্ধ গ্রন্থাগার নিয়ে তিনতলা গুম্ফাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তাই অবশ্যই তাওয়াং শেষ করার আগে, মানে ঘুরে শেষ করার আগে এই গুম্ফাটি অবশ্যই রাখবেন। আসলে এই যে তাওয়াং গুম্ফাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। এই বৌদ্ধ গুম্ফার মূল মন্দিরে 18 ফুট উঁচু বৌদ্ধ মূর্তিটি বৌদ্ধ শিল্প কর্মের একটি উৎকৃষ্ট উদাহরণ। শুনেছি সোনার অক্ষরে লেখা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথির সম্ভার আছে সেখানে। আর এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com এর সঙ্গে। এবং অবশ্যই এই রূপসী তাওয়াং দেখতে কিন্তু ভুলবেন না। যে যেখানেই ঘুরুন না কেন, অবশ্যই আপনার ঘোরার তালিকায় এই রূপসী তাওয়াংকে কিন্তু সঙ্গে রাখবেন। আর আসি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com।

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদ কি নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং। ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে। এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যেই মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন। তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন, আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি, এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712-তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com।

বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউল, তার জীবন কাহিনী নিয়ে এবার তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি। বিশ্ব সঙ্গীত দিবসের দিন এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে তিনটি এপিসোড এবং পাঁচটি গান। এসবিএফ মিউজিকের উদ্যোগে এবার মানুষের কাছে পৌঁছে যাবে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এই যে

চলছে এই ডকুমেন্টারি, যেখানে রয়েছে তিনটি এপিসোড এবং পাঁচটি গান। আর এই যে পাঁচটি গান যে নেওয়া হয়েছে, সেই পাঁচটি গানের যে বিষয়গুলো, প্রত্যেকটি থিমই কিন্তু আলাদা আলাদা। কোনো গানে রয়েছে গুরু শিষ্যের পরম্পরা, তো কোথাও রয়েছে আবার শ্রীকৃষ্ণের আরাধনা। সেই গানগুলো নিয়েও আমরা কথা বলবো, তবে এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

এসবিএড মিউজিকের উদ্যোগে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে একাধিক গান। আর সেই সবকিছু নিয়ে আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকার রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তথ্যচিত্রটি নিয়ে কথা বলছি, যেখানে আমরা পার্বতী বাউলের সেই যে তার যে যাত্রা পথ, যেখানে সেই মৌসুমী পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা সেই যে জীবন কাহিনী, তার যে যাত্রাপথ, সেটাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে। এখানে রয়েছে অনেকগুলো গান, আর সেই গানগুলো ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, যেখানে রয়েছে বিভিন্ন থিমের অনেকগুলো গান, যেমন কুল কলঙ্ক, শ্রী সনাতন দাস বাউলের জীবন থেকে অনুপ্রাণিত একটি প্রাচীন বাউল গান, যেটা হলো কুল কলঙ্ক। এই বাউল গানটির মধ্যে তুলে ধরা হয়েছে গুরু শিষ্যের পরম্পরার ঐতিহ্যকে। আবার নাচিয়ে নাচিয়ে, এই গানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, বাউল সাধনার মূল দিক, সেই দিকটিও কিন্তু উঠে এসেছে। এইরকমই আরো গান রয়েছে যেগুলোর থিমও কিন্তু আলাদা, আমরা জানব সেই গানের কথাও। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

হরি নামের তরি এই গানটি পার্বতী বাউলের গলায় অনেকবার শোনা গিয়েছে। বাউল গোষ্ঠীর পরম্পরা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, আর তার থিমগুলো কিন্তু আলাদা আলাদা। যেখানে আরও একটি গান রয়েছে দিন তারিণী, এই গানটির রচয়িতা তিনি নিজেই। এই ভক্তিমূলক গানটি মা কালীকে নিবেদন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে শ্রী শশাঙ্ক গোসাইয়ের আখড়ার একটি বহুল প্রচলিত গান আসছে জামাই দিগম্বর, এই গানটির মাধ্যমে শিবকে একজন ভিক্ষুক জামাই হিসেবে বর্ণনা করা হয়েছে। এই গানগুলো রয়েছে এই তথ্যচিত্রটিতে। SBF মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরু

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে, এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইও উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। এসবিএফ মিউজিকের উদ্যোগে এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে, যেখানে জানা যাবে মৌসুমি পাড়িয়াল থেকে তার পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী। তার এই যে যাত্রা, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিভাবে কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে, সেই সব কিছু নিয়েই এই তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, যেই গানগুলোর থিমও কিন্তু আলাদা আলাদা। আমরা সেই সব কিছু নিয়ে কথা বললাম আমাদের আজকের পপকর্নে। আর এইভাবে গল্প করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অভিষেকেই বাজিমাত। আগে হ্যাঁ, অভিষেকেই বাজিমাত। আর এদের অভিষেক দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সত্যি রাজ্যাভিষেক বোধ হয় এটাকেই বলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে একটু অদ্ভুত জিনিস নিয়ে, অভিষেক ডেবিউট। এটা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ক্ষেত্রে ঘটে থাকে, মানে কখনো না কখনো কোনো না কোনো বিষয়ে তো আমরা শুরু থেকেই শুরু করি। তো এরকম কয়েকজনের ব্যাপার স্যাপার আমি জানি যারা কিনা অভিষেকেই একদম বাজিমাত করে দিয়েছেন। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে। ডিউরিং উইচ আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যার ওপ্রান্তে ফিরে আসছি আমার এক বন্ধুর কথা নিয়ে যে কিনা অভিষেকেই বাজিমাত করে দিয়েছিল। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

কিন্তু আমরা যারা জীবনে প্রেম প্রেম খেলা ধুলা একটু করেছি, তারা প্রত্যেকেই জানি যে জীবনে একদম প্রথমের প্রেমটা টিকে থাকা বলতে গেলে মোস্ট ইম্পসিবল আর কি, মানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটার ব্যতিক্রম হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একজনের কথা বারবার মনে পড়ে, অর্থাৎ আমার

এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সে হচ্ছে খুব বেশি বয়সে প্রেমে পড়েছিল, মানে আমাদের যখন মোটামুটি 3-4টি প্রেম হয়ে গিয়েছে তখন সে প্রথম একটি মেয়ের প্রেমে পড়ে, এবং সেই প্রেমটি কিন্তু রীতিমতন স্ট্রং, এবং কিছুদিন পরেই তাদের বিয়ে। কাজেই একে দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়ে যে অভিষেকেই বাজিমাত করে দিয়েছ বস। রেডিও বাংলা নেট ডট কম, এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি এবং তাদের কার্যকলাপের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট মনে হয়েছে যে অভিষেকেই বাজিমাত। তো এরকমই আরো একজনের কথা, ইনফ্যাক্ট এরকমই একজন জগৎ বিখ্যাত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

উচ্চতা বলতে গেলে 5 ফুট 3 কি 5 ফুট 4 হবে। সেই সময় ক্রিকেটারদের এত কম উচ্চতা ভাবাই যেত না। আর সেই সময় তিনি ব্যাট করতে নেমেছিলেন ভারতের হয়ে, সেই সময় যখন কিনা ক্রিকেটের এই প্রোটেকটিভ গিয়ার্স এত মজবুত ছিল না, হেলমেট তো বলতে গেলে ছিলই না। সেই সময় ক্যারিবিয়ান পেস ব্যাটারি দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বময়। সেই সময় তিনি ওয়েস্ট ইন্ডিজে গিয়েই অভিষেক করলেন, নিজের টেস্ট কেরিয়ারে শুরু করলেন, এবং অভিষেকে 7টি টেস্টে তিনি 700 বেশি রান করেছিলেন, এবং সেই অভিষেকেই তিনি বাজিমাত করে দিয়েছিলেন এবং গোটা ক্রিকেট বিশ্ব জেনে গিয়েছিল যে একজন অতিকায় মানুষ এসেছেন যার উচ্চতা মাত্র 5 ফুট 3 কি 5 ফুট 4। তিনি সুনীল মনোহর গাভাস্কার, যিনি অভিষেকেই বাজিমাত করে দিয়েছিলেন। আজকে ওনার জন্মদিন। তো রেডিও বাংলায় ডটকম পরিবারের পক্ষ থেকে ওনার জন্য রইল অসীম শ্রদ্ধা। খুব ভালো থাকবেন আর ভারতীয় ক্রিকেটকে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ করতে থাকবেন। তো রেডিও বাংলাকে ডটকমে আজকে ওনার জন্মদিনে আমি গৌরব শেয়ার করছি এরকম কয়েকজনের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, অভিষেকেই বাজিমাত। তো এরকমই আমার এক বন্ধুও আছে, বুঝলেন, সে এতটা ফেমাস নয় অবভিয়াসলি, কিন্তু সেও কিন্তু অভিষেকে একটু অন্যরকমভাবে বাজিমাত করে দিয়েছিল। তার কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: And then ঘোড়া ঘুড়ি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সিইউ উইথ রেডিও বাংলা ফ্রম 1 জুলাই।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো এখন আপনার সঙ্গে শেয়ার করব আমার এক বন্ধুর কথা, যার পরিবারে সব থেকে বেশি করে একটা বিষয়ে গুরুত্ব দেওয়া হতো, সেটা হচ্ছে সরকারি চাকরি। যদি সরকারি চাকরি না হয় তাহলে তারা সেই ছেলেটিকে ছেলে হিসেবেই মান্যতা দিত না। কিন্তু আমার সেই বন্ধু কিন্তু এই প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েছিল এবং সে ঠিক করেছিল সে নিজে কিছু করবে, অর্থাৎ নিজে ব্যবসার দিকে মন দেবে। প্রথমে পরিবারের সাপোর্ট বুঝতেই পাচ্ছেন সেভাবে সে পায়নি, কিন্তু সে ভেঙে পড়েনি, সে নিজে নিজের মতো করে একটি ছোট ব্যবসা শুরু করে এবং সেই ব্যবসা থেকে আরো অনেকগুলো সাইড বিজনেস শুরু করে বর্তমানে সে একজন অন্যতম প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী। এবং এক্ষেত্রে সে তার পরিবারের প্রথম প্রজন্ম যে ব্যবসা শুরু করে সেই ব্যবসাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। এবং ওকে দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজি মাত। রেডিও বাংলা ডটকমে আজকে আমাদের ইচ্ছে আনার আড্ডা, আসলে এই অভিষেকেই বাজি মাত, এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা ডট কম।

ব্যাকটু ব্যাক গানের এই প্রান্তে বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা জারি আছে কয়েকজনকে নিয়ে, যাদেরকে দেখে আমার একটা কথাই মনে হয়, অভিষেকেই বাজিমাত। কিন্তু একটা কথা কিন্তু এরপরেও আমার আজকে বলতে ইচ্ছে করছে যে এরকম অনেককে আমরা জানি যারা কিনা অভিষেকে বাজিমাত করার পরেও কোথাও যেন হারিয়ে গিয়েছেন। তার অভিষেকে বিখ্যাত ফিল্ম উপহার দিয়েছেন কিংবা অভিষেকে অসাধারণ গান করেছেন, কিন্তু তারপরে সেই ব্যাপারটা ধরে রাখতে পারেননি। কাজেই অভিষেকে বাজিমাত করা যতটা জরুরি সেরকমই, বা বলতে গেলে তার থেকেও বেশি জরুরি কনসিস্টেন্সি। জীবনের একদম শেষ দিন পর্যন্ত আপনাকে কনসিস্টেন্ট পারফর্মার হয়ে যেতে হবে। আমার কিন্তু এই কথাটাই ব্যক্তিগতভাবে মনে হয়, আপনার কি মনে হয় জানান আমাকে। আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকে আমাদের আড্ডা এখানেই থামছে। আমাদের আড্ডাটা জারি ছিল অভিষেকেই বাজিমাত নিয়ে। তো কেমন লাগলো আমাদের আড্ডা, আর কেমন লাগছে আমাদের ইচ্ছে জানা অবশ্যই জানান। আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানে ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানে ডট কম। টাটা।

রেডিওবাংলানিউজ.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুনিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডা শুরু হয়েছে এবং তার সাথে সাথে অবশ্যই গানেরও ঝুলি নিয়ে কিন্তু আজকে আমরা হাজির হয়েছি। আর যেখানে গল্প থাকে, আড্ডা থাকে, গান থাকে, সেখানে মন কিন্তু খারাপ থাকে না, মন ভালো হয়ে যাবে আজকের আড্ডায়। এবং সেই জন্য আপনাকে থাকতে হবে আজকের আড্ডার সেই শক্তি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

এক্সপ্লোর করতে সবাই ভালোবাসে, তাই তো? আর যারা সত্যিকারের মন থেকে এক্সপ্লোর করতে চায় কোনো জায়গা বা প্রকৃতির জিনিস হলো, তারা কিন্তু সমুদ্রের নিচ হোক বা একদম পাহাড়ের সেই টপ জায়গায় যেতে ভয় পায় না। সমুদ্রের কথা বললেই আমাদের প্রকৃতির যত রং আছে, সমুদ্রের নিচেও কিন্তু ঠিক ততগুলোই রং আছে। আপনি যদি কখনো সমুদ্রের নিচে যান এবং স্কুবা ডাইভিং করেন, তাহলে আপনি দেখবেন যে ওই কোরালগুলো কতটা কালারফুল, এবং সেখানে বসবাসকারী কীট, জীব, প্রাণী বা মাছ কতটা রঙিন। ওই যে বললাম না যে রং যতটা উপরে আছে আকাশে ছড়িয়ে প্রকৃতির মধ্যে আছে, ঠিক সেরকমই জলের তলায় ঠিক ততটাই রং আছে। আর সেই রঙে ভরা দুনিয়ায় যারা সত্যিকারের হচ্ছে দায়িত্ব পালন করে সৌন্দর্যে ভরিয়ে রেখেছে সমুদ্রের তলদেশটা, তাদের নিয়ে আজকের কিছু কথা।

যখন অনেকটা বৃষ্টির পর সূর্যের আলো ওঠে, তখন কিন্তু রামধনু দেখা যায়। রামধনুর সাতটা রং দেখা যায়, যেমনটা আলোয় রয়েছে, আলোয় সাতটা রং রয়েছে, ঠিক সেই সাতটা রং কিন্তু রয়েছে সমুদ্রের তলদেশে। পৃথিবীর এমন কোনো রং নেই যেই রংটা পৃথিবীর তলদেশে নেই, এবং কালারফুল প্রবাল রয়েছে, অর্থাৎ কোরাল রিফস রয়েছে। সেখানে অনেক ধরনের জীব বাস করে, প্রাণী বাস করে, এবং যার জন্য কিন্তু সমুদ্রের তলদেশটা এতটা কালারফুল হয়। আর তার পাশাপাশি সেখানে অনেক কালারফুল মাছও বসবাস করে। আমরা অনেক সময় অ্যাকোয়ারিয়ামে আমাদের নিজেদের ঘরকে সাজানোর জন্য বা আমাদের ভালোবাসার জন্য অনেক রঙিন মাছ পুষে থাকি, কিন্তু সমুদ্রের তলদেশে এমন অনেক রঙিন মাছ আছে যেগুলো যদি আমরা বলি যে বাজার মূল্য অনেক অনেক টাকা, আর সেই বাজার মূল্যের দাম শুনে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য, আর সৌন্দর্যও কিন্তু আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য।

সমুদ্রের তলদেশে এমন একটা মাছ আছে যেটা বলা হয় নাকি দুনিয়ার সবচেয়ে রঙিন মাছ। অর্থাৎ এই মাছের শরীরে প্রায় নাকি সব রঙই উপস্থিত, এবং এই মাছটির প্রথম খোঁজ মিলেছিল মলদ্বীপের সমুদ্রে। কিন্তু এই মাছটা ঠিক কোন প্রজাতির তা নিয়ে কিন্তু বিজ্ঞানীরা বেশ অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তারপরে জানা গেছে যে এটা সম্পূর্ণ আলাদা প্রজাতির একটি মাছ। এবং সমুদ্রের তলায় যেখানটা কোরাল রিফ থাকে, অর্থাৎ প্রবাল, সেই প্রবালের মধ্যে কিন্তু এই মাছ, অর্থাৎ যে প্রবাল ঘর যেটাকে বলা হয় হচ্ছে টলাইট রিফস, এবং সেখানেই থাকে হচ্ছে এই মাছ। এবং এই মাছকে কিন্তু রামধনু মাছ হিসাবেও ডাকে অনেকে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Okay, thanks.

রেডিও বাংলানিউজ.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আমরা কথা বলছি সমুদ্রের রঙিন মাছ নিয়ে। এবং সেই রঙিন মাছের মধ্যে এমন একটা রঙিন মাছ যার মধ্যে সমস্ত রকম রং উপস্থিত। এবং যদি আপনি চান যে মাছের মধ্যে সমস্ত রকম রং উপস্থিত সেই মাছটিকে আপনি আপনার ঘরে রাখবেন, তাহলে বেশ কিছু কিন্তু টাকা খসাতে হবে। তার কারণ এই মাছের বাজার মূল্য বেশ অনেকটা। এই মাছের সঙ্গে রেড ভেলভেট ফেরির DNA বিশ্লেষণ করা হয়েছে, কিন্তু এটা একদমই এক নয়, আলাদা প্রজাতির। আর এই যে যেই মাছটার কথা বলছি, রামধনু মাছ বলি না কেন, সেই মাছের কিন্তু যখন প্রজাতি বিশ্লেষণ করা হয়েছে, তার জন্য বিজ্ঞানীরা প্রায় 8টা আলাদা আলাদা প্রজাতি পেয়েছে। তার পাশাপাশি আরেকটা কথাও বলবো যে মলদ্বীপের সমুদ্রে যেহেতু এটা পাওয়া গেছে প্রথম, সেই জন্য মলদ্বীপের স্থানীয় ভাষায় এটাকে গোলাপ বলা হয়। আমাদের পৃথিবীতে এমন অনেক জিনিসপত্র আছে যেগুলো আমাদের জানা নয়, কিন্তু জানতে পারলে বেশ ভালো লাগে। ঠিক যেমন এই রামধনু মাছের কথা জানতে পারলাম, যার মধ্যে রামধনু 7টা রং উপস্থিত আছে। radiobanglanei.com এ কেমন লাগলো আর যারা প্লিজ জানাতে ভুলবেন না, তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে। আর এভাবেই শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন, আপনি আছেন এই মুহূর্তে গান মুসাফের সৌভিকের সঙ্গে।

থেকে ভোলুকপোং এর দূরত্ব 260 কিলোমিটার কাছাকাছি। মানে যে যেভাবেই যান না কেন, প্রথম গন্তব্যস্থল কিন্তু প্রথম দিনের ভোলুকপোং। মানে গাড়িতে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতে পারে, এবং এইভাবেই কিন্তু আপনি খুব সহজে সেখানে পৌঁছবেন। এবং এই ভোলুকপোংকে তাওয়াং যাওয়ার প্রবেশদ্বার বলা হয়। এখান থেকে আরও একটা উপর দিকে যদি এগোতে পারেন, তাহলে অরুণাচল সরকারের আগাম অনুমতিপত্রের প্রয়োজন পড়ে। তো অবশ্যই অনুমতিপত্র তো নিতেই হবে, না হলে সেখানে প্রবেশ করাটা কিন্তু একটু চাপের। আর এই ভোলুকপোং থেকে বোমডিলা কম পথ নয়, ভোলুকপোং থেকে বোমডিলা তারপরে গন্তব্যস্থল, এবং দূরত্ব নয় নয় করে 130 থেকে 135 কিলোমিটার। পাহাড়ি বিপদসংকুল পথে গাড়ি খুব জোরে চালানো একদম ঠিক নয়, এবং প্রতিটি মুহূর্তে চালককে সতর্ক থাকতে হবে। আর মাঝে মধ্যে এই চলার পথে ধসের চিহ্ন কিন্তু চোখে পড়বে, ঘাবড়ে যাবেন না। অরুণাচল হিমালয়ের সৌন্দর্য কিন্তু অসাধারণ, সবুজের নানা শেডে সেরে থাকবে পর্বতমালা, আর সেই সবুজ চিরে ঝরঝর করে শব্দে উচ্ছল ঝর্ণাও গড়িয়ে গড়িয়ে নামবে। পথের পাশে প্রায় সারাক্ষণই আমাদের সঙ্গে সঙ্গে চলবে স্রোতশ্রেণী জিয়াভরলি নদী। যেমন মিষ্টি তার নাম, তেমনই কিন্তু সুন্দর তাকে দেখতে। আমাদের আড্ডা জারি থাকবে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আমরা আজকের এই আড্ডা 1 ঘন্টার রূপসী তাওয়াংকে কানে কানে শুনবো, আর তারপর পৌঁছে যাওয়ার জন্য তৈরি খাতা পেন ডায়েরি। আমাদের বেরিয়ে পড়তে হবে সেই রূপসী তাওয়াংকে স্পর্শ করার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম আবারও আজকের স্পেশাল আড্ডা তাওয়াংকে সঙ্গে নিয়ে। আসলে আমাদের এই কানে কানে পৌঁছে যাওয়ার পরই আমাদের পায়ে পায়ে পৌঁছে যাওয়ার পালা কিন্তু শুরু হবে। তো বলছিলাম বিরতির আগে, জিয়া ভরলি নদী, যেমন মিষ্টি নাম তেমনই তার সুন্দরতাকে দেখতে, এবং পাহাড় বেয়ে তাওয়াংয়ের পথ যতই এগোবে চোখে পড়বে রণরিন্দনের ঝাঁক। আগেও রণরিন্দন দেখেছেন কিন্তু এখানে একটু অন্যরকম, মুখ্যত লাল রঙের। তো বোমডিলার উদ্দেশ্যে আমাদের এই যাত্রাপথ, এই যাত্রাপথে আমাদের কিন্তু বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে দিরাংয়ে এক রাত বিশ্রাম করতে হবে, এবং এই তাওয়াং তারপরেই কিন্তু সফলভাবে আপনি পৌঁছতে পারবেন। বোমডিলা থেকে একদম ভোরবেলা বেরিয়ে তাওয়াং মনাস্ট্রি দেখতে হবে, এবং এই মনাস্ট্রি কিন্তু কেন মিস্টেরিয়াস জানেন? গুম্ফার অনেক লামাই কালা জাদু জানে, হিন্দি বাংলা মিশিয়ে চোখ গোল গোল করে বলতে শুরু করল, কীরকম না তারা আকাশে উঠতে পারে, মানুষকে চমড়ি গাই বানিয়ে দিতে পারে ইচ্ছে করলেই। তাছাড়া ওই গুম্পার কোনো একটি গুপ্তকক্ষে 700-800 এমনকি হাজার হাজার বয়সী লামাদের শরীর সংরক্ষিত আছে, মমি করে না, তাদের দেহ জীবিত। এই দেহ থেকে বেরিয়ে ওই প্রাচীন লামারা এখন অন্য শরীরে বিরাজ করছেন, সে শরীরের কাজ পুরুলে তারা আবার ঢুকে পড়বেন এই সব সংরক্ষিত শরীরে। সঙ্গে থাকুন, তারপর সেলা পাস পৌঁছব আমরা, কীভাবে কখন সব কিছু বলবো, সঙ্গে থাকুন, ফিরে আসছি।

শুনছেন উকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, আর এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান ফুসাবের সৌভিক সঙ্গে। পশ্চিম কামেং আর তাওয়াং জেলার একটা সীমা আছে, সেলা পাস। 13,700 ফুট উচ্চতার সেলা গিরিপথ সৌন্দর্যে অনন্য, এবং চতুর্দিকে উত্তুঙ্গ পর্বতমালা, আর তার মাঝখানে টলটলে জলে লেক। ঘন কুয়াশা আর রোদ্দুরের রূপচুরি চলবে, কিন্তু সর্বক্ষণ গেলে সেলা পাস এবং এই মাধুর্য কিন্তু আপনাকে মুক্ত করবে। সঙ্গে পাবেন ঘন কুয়াশা রোদ্দুরের লুকোচুরি, যে আগেই বলছিলাম। আর এই এলাকার সঙ্গে জড়িয়ে আছে সেলা নামের এক কিশোরের সূর্য আর ভালোবাসার কাহিনী, তার নামেই এই জায়গার এমন নামকরণ। তো এখানে অক্সিজেন কম থাকায় কারো কারো শরীর কিন্তু খারাপ লাগতে পারে, আর সেজন্যে গাড়ি থেকে নামার সময় সতর্ক থাকতে হবে। প্রকৃতির সঙ্গে নিজের শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য সময় দিতে হয় কিছুক্ষণ, আর ব্যাপারটাকে কিন্তু সবসময় মাথায় রাখাটা দরকার। পথ আরও দুর্গম হবে আগামীতে, মানে আরও চলতে চলতে চড়াই কিন্তু মারাত্মক হবে। দশপ্রবণ রাস্তায় বিপদ যেন সবসময় সঙ্গী হয়, এটা মাথায় রাখবেন। আর এরপরেই আপনাকে পৌঁছতে হবে তাওয়াং। সঙ্গে থাকুন, ফিরে আসছো একটা গানের পর, আবারও আজকের স্পেশাল আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রূপসী তো আয়ু নিয়ে ফিরে এলাম আমি সৌভিক, আর শুনছেন আজকে গান মুসাফির একটা স্পেশাল আড্ডা। এবং এই জায়গা না ঘুরলে কিন্তু পৃথিবীতে অনেক জায়গায় হয়তো অনেকেই ঘুরবেন, কিন্তু এরকম একটা জায়গা কিন্তু মিস করবেন না। কারণ এখানে এমন কিছু কিছু মুহূর্তের আপনি সাক্ষী থাকবেন যেগুলো কিন্তু আপনাকে শান্ত রাখবে। আসলে বুমলা পাস, এই বুমলা পাস যাওয়ার প্রত্যেকের ইচ্ছে থাকবে এই দাওয়াঙে পৌঁছানোর পর। বুমলা পাস যাওয়ার পথে দেখে নেবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে পিডিসো লেক আর স্যাঙ্গে টসা লেক। কিন্তু সেখানে যাওয়ার জন্য সেনাবাহিনীর বিশেষ অনুমতি লাগে, আর সেই অনুমতির কাজ করার মানে সারার ফাঁকেই দেখে নেওয়া যায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ভারত চীন যুদ্ধে নিহত শহীদ সেনাদের স্মৃতিতে নির্মিত স্তম্ভ আর তাদের নামের তালিকা দেখে সত্যি আবেগে মন চোখ ভিজে যাবে। সন্ধ্যের দিকে এখানে চমৎকার একটা লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বন্দোবস্ত আছে, আর আছে খুব সুন্দর ছিমছাম একটি মিউজিয়াম। টাওয়াং এর মূল গুম্পাটি ছাড়াও এখানে আরও কিছু ছোট মাঝারি গুম্পা আছে, আর তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অ্যানি গুম্পা। আর এই গুম্পাটি কিন্তু শুধুই কিন্তু সন্ন্যাসীদের জন্য। সঙ্গে থাকুন, শেষে আরেকটা গুম্পার কথা বলবো এবং সেটা না দেখা পর্যন্ত কিন্তু টাওয়াং সম্পূর্ণ হবে না। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো আমরা শোয়ের আজকে একদম শেষ দিকে পৌঁছে গেছি এবং আমাদের আড্ডা চলছে রূপসী তাওয়াং এর কথা নিয়ে। তো তাওয়াং এর অনেকগুলো দিকই আমরা দেখলাম এবং শেষে আমাদের অবশ্যই রাখতে হবে একটা গুম্ফা। আর এই গুম্ফাটা পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য থাকে না। সপ্তাহের প্রতিটি দিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত স্থান পর্যটকদের জন্য অবারিত। লাসা গুম্ফাটার নাম। লাসা গুম্ফার পরে তিব্বতী বৌদ্ধদের কাছে তাওয়াং গুম্ফাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিব্বতীরা অবশ্য এই গুম্ফাকে তাওয়াং গুম্ফা বলেন না। তারা কি বলেন জানেন? তারা বলেন গোল্ডেন নামগিয়াল লাসে। পঞ্চম দালাই লামা নাগওয়াং লোবসাং দাটসোর নির্দেশে মেরেক লামা লাটো গ্যামস্টো স্থানীয় কিছু মানুষদের সহায়তায় 1680 থেকে 81 সাল নাগাদেই বৌদ্ধ বিহারটির প্রতিষ্ঠা করেছিলেন। এবং আরেকটা ব্যাপার শোনা যায় যে পঞ্চম দলাই লামা গভীর ধ্যানে যখন জানার চেষ্টা করেছিলেন গুম্ফাটি কোথায় প্রতিষ্ঠিত হবে, তখন তার ঘোড়াটি এই জায়গার নির্দেশ করে। আয়তনের দিক দিয়ে এই গুম্ফা এখন ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। অন্তত 300 বৌদ্ধ ভিক্ষু এখানে বসবাস করেন। আছে স্কুল, আছে মিউজিয়াম, সমৃদ্ধ গ্রন্থাগার নিয়ে তিনতলা গুম্ফাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য। তাই অবশ্যই তাওয়াং শেষ করার আগে, মানে ঘুরে শেষ করার আগে, এই গুম্ফাটি অবশ্যই রাখবেন। আসলে এই যে তাওয়াং গুম্ফাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উচ্চতায় অবস্থিত। এই বৌদ্ধ গুম্ফার মূল মন্দিরে 18 ফুট উঁচু বৌদ্ধ মূর্তিটি বৌদ্ধ শিল্প কর্মের একটি উৎকৃষ্ট উদাহরণ। শুনেছি সোনার অক্ষরে লেখা প্রাচীন ও দুষ্প্রাপ্য পুঁথির সম্ভার আছে সেখানে। আর এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের আড্ডা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আর এভাবেই জুড়ে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com এর সঙ্গে। এবং অবশ্যই এই রূপসী তাওয়াং দেখতে কিন্তু ভুলবেন না। যে যেখানেই ঘুরুন না কেন, অবশ্যই আপনার ঘোরার তালিকায় এই রূপসী তাওয়াংকে কিন্তু সঙ্গে রাখবেন। আর আসি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন আর শুনতে থাকুন 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.

আজ কথা বলবো আপনার ভালো থাকার মেডিসিন এবং আপনার বেঁচে থাকার রসদ কি নিয়ে। সেটা কি বলুন তো? হাসি। হ্যাঁ, সত্যি হাসি এমন একটা বিষয় যেটা যদি আপনি আপনার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেক বেশি স্মুথ এবং সুন্দর হয়ে যায়। প্রাণ খুলে হাসার মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে তিনটে গান আপনার জন্য শুনতে থাকুন। অ্যানির সঙ্গে রং বেরং ফিরছি গানের বিরতির পর।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com। প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার সঙ্গে যদি কোনো একটা মানুষের হঠাৎ রাস্তায় দেখা হয়, তাকে দেখে আপনি যদি হাসেন, তাহলে কিন্তু তার মনটাও ইনস্ট্যান্ট ভালো হয়ে যায়। কে বলতে পারে আপনার থেকেও সেই মানুষটা হয়তো আরও বেশি কষ্টে আছে। হাসি না সত্যি একটা মেডিসিনের মতো কাজ করে। আমার কাছে কিন্তু হাসিটা অক্সিজেন। হাসি নিয়ে প্রচুর আড্ডা মারবো, তার আগে আরও দুটো গান আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ,

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কম এ শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: লন্ডনে এসেছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই, 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
5: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ, মেজাজ ফুরফুরে থাকলে কিন্তু আমাদের মুখে অটোমেটিক হাসি চলে আসে, এবং আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা কিন্তু আমাদের হাসি ফোটানোর অন্যতম কারণ। ধরুন যেই মানুষটাকে আপনার প্রচণ্ড ভালো লাগছে, ফেসবুকে তাকে স্টক করতে করতে বা তার প্রোফাইল পিকচার দেখতে দেখতে আপনার মুখে একটা অটোমেটিক হাসি চলে আসে, বা আপনার ক্রাশের সঙ্গে আপনার হঠাৎ করে দেখা হয়ে গেছে, সেই যে একটা হাসি, মানে সেই হাসিটার লাবণ্য কিন্তু একেবারে অন্যরকম। মানে হাসি কিন্তু আপনার কাছে ভালো থাকার অক্সিজেন, তাই প্রাণ খুলে হাসুন আর আনন্দে বাঁচুন। আর শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আজ কথা হচ্ছে হাসি নিয়ে। সত্যি হাসি এমন একটা অভিব্যক্তি যেটা কিন্তু আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্প করে। যার হাসি সুন্দর তার অ্যাকসেপ্টেন্সটাও কিন্তু অন্য মানুষদের কাছে অনেক বেশি। এবং অফিসের ক্ষেত্রে হোক, রিলেটিভসদের ক্ষেত্রে হোক, বা আপনার বন্ধুদের মধ্যে হোক, আপনার হাসি সুন্দর এবং আপনি মানুষটা খুব পজিটিভ, আপনার প্রাধান্য কিন্তু অনেক বেশি। এমন কিছু মানুষ আছে আমাদের জীবনে যাদেরকে দেখলে আমাদের মনটা ভীষণ ভালো হয়ে যায় এবং অটোমেটিক আমাদের মুখে হাসি চলে আসে। এরকম মানুষ আপনার জীবনেও আছে, আমি জানি ডেফিনেটলি আছে। তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি একটা গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বিরং শুধুমাত্র radiobanglani.com এ। মন যখন নিরুদ্দেশ, আপনার হাসি সব থেকে বেশি সুন্দর, তাই মন খারাপ করবেন না। মন খারাপ করলে নিজের ভালো থাকার কারণগুলো নিজেকেই খুঁজে বার করতে হবে, আর না হলে আমি তো আছি, আমার সঙ্গে শেয়ার করুন আপনার মনের যাবতীয় কথা +447503965712 তে। ভগবানের কাছে প্রে করি আপনার মুখের হাসি যেন সব সময় অটুট থাকুক। তাই হাসতে ভুলবেন না, হাসতে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com। মন যখন নিরুদ্দেশ, আজ সময় একেবারেই শেষ, তাই আসতেই হচ্ছে, বিদায় নিতেই হচ্ছে, কিছু করার নেই। স্যাটারডে সানডে উইকেন্ডে প্রাণ গুলে হাসুন, প্রচুর পার্টি করুন, আর সুন্দরভাবে বাঁচুন, আর অবশ্যই শুনতে থাকুন radiobanglani.com।

বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউল, তার জীবন কাহিনী নিয়ে এবার তৈরি হয়েছে একটি ডকুমেন্টারি। বিশ্ব সঙ্গীত দিবসের দিন এই তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে তিনটি এপিসোড এবং পাঁচটি গান। এসবিএফ মিউজিকের উদ্যোগে এবার মানুষের কাছে পৌঁছে যাবে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলবো বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এই যে মৌসুমী পাড়িয়াল থেকে তার আজকের পার্বতী বাউল হয়ে ওঠা, এই যে তার জার্নিটা, সেই জার্নিটা কিন্তু খুব একটা সহজ নয়, জানবো। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। নদী।

0: একটু রাঁধতে পারি, খারাপ লাগবে খেতে? লাঞ্চ যদি হয় নুডলসে আর ডিনার অমলেটে,
1: ফাটিয়ে ফাটিয়ে হবে।

কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছেন। সেদিনের মৌসুমি প্যারিয়াল থেকে আজকের পার্বতী বাউল হয়ে ওঠা এই জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না। তার এই জীবনযাত্রায় উঠে এসেছে, তৈরি হয়েছে তথ্যচিত্র। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। এসবিএফ মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে নতুন তথ্যচিত্র, যেখানে জানা যাবে মৌসুমি পারিয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী, জানা যাবে কিভাবে শুরু হয়েছিল তার এই যাত্রা। পার্বতী বাউলের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি, যেখানে রয়েছে 3টি এপিসোড এবং 5টি গান। আর এই যে 5টি গান যে নেওয়া হয়েছে, সেই 5টি গানের যে বিষয়গুলো, প্রত্যেকটি থিমই কিন্তু আলাদা আলাদা। কোনো গানে রয়েছে গুরু শিষ্যের পরম্পরা, তো কোথাও রয়েছে আবার শ্রীকৃষ্ণের আরাধনা। সেই গানগুলো নিয়েও আমরা কথা বলবো, তবে এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

এসবিএফ মিউজিকের উদ্যোগে বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে একাধিক গান। আর সেই সবকিছু নিয়েই আমরা আজ কথা বলছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে তথ্যচিত্রটি নিয়ে কথা বলছি, যেখানে আমরা পার্বতী বাউলের সেই যে তার যে যাত্রা পথ, যেখানে সেই মৌসুমি পাড়িয়াল থেকে পার্বতী বাউল হয়ে ওঠা সেই যে জীবন কাহিনী, তার যে যাত্রাপথ, সেটাই উঠে এসেছে এই ডকুমেন্টারিতে। এখানে রয়েছে অনেকগুলো গান, আর সেই গানগুলো ইতিমধ্যেই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। যেখানে রয়েছে বিভিন্ন থিমের অনেকগুলো গান, যেমন কুল কলঙ্ক, শ্রী সনাতন দাস বাউলের জীবন থেকে অনুপ্রাণিত একটি প্রাচীন বাউল গান, যেটা হলো কুল কলঙ্ক। এই বাউল গানটির মধ্যে তুলে ধরা হয়েছে গুরু শিষ্যের পরম্পরার ঐতিহ্যকে। আবার নাচিয়ে নাচিয়ে, এই গানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের প্রতি যে ভালোবাসা, বাউল সাধনার মূল দিক, সেই দিকটিও কিন্তু উঠে এসেছে। এইরকমই আরো গান রয়েছে যেগুলোর থিমও কিন্তু আলাদা, আমরা জানব সেই গানের কথাও। তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

হরি নামের তরি, এই গানটি পার্বতী বাউলের গলায় অনেকবার শোনা গিয়েছে। বাউল গোষ্ঠীর পরম্পরা এবং ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই গানের মাধ্যমে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, আর তার থিমগুলো কিন্তু আলাদা আলাদা, যেখানে আরও একটি গান রয়েছে দিন তারিণী। এই গানটির রচয়িতা তিনি নিজেই। এই ভক্তিমূলক গানটি মা কালীকে নিবেদন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে শ্রী শশাঙ্ক গোসাইয়ের আখড়ার একটি বহুল প্রচলিত গান আসছে জামাই দিগম্বর। এই গানটির মাধ্যমে শিবকে একজন ভিক্ষুক জামাই হিসেবে বর্ণনা করা হয়েছে। এই গানগুলো রয়েছে এই তথ্যচিত্রটিতে। এসবিএফ মিউজিকের উদ্যোগে তৈরি হয়েছে এই ডকুমেন্টারি। আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিবে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: লন্ডনে এসছি, ঘোরা ঘুরি খাওয়া দাওয়া সব চলবে। এবার প্রথমবার আসা তো, ফলে একটু খোঁজ খবর নিতে হচ্ছে কোথায় খাবো, কি খাবো, কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় শুট করবো। লন্ডনে সমস্ত খাওয়া দাওয়ার খবর রাখতে ফুডকার সঙ্গে আমাদের জার্নিতে চোখ রাখুন রেডিও বাংলায় 1 তারিখ অনওয়ার্ডস, মানে 1 জুলাই অনওয়ার্ডস রেডিও বাংলা। লন্ডনের ফুডকার সমস্ত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সি ইউ উইথ রেডিও বাংলা অর ফ্রম 1 জুলাই।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম পরপর দুটো গানের ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাউল সম্রাজ্ঞী পার্বতী বাউলকে নিয়ে। তার জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। SBF মিউজিকের উদ্যোগে এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে, যেখানে জানা যাবে মৌসুমী পাড়িয়াল থেকে তার পার্বতী বাউল হয়ে ওঠার কাহিনী। তার এই যে যাত্রা, সেটা কিন্তু খুব একটা সহজ ছিল না। কিভাবে কোচবিহারের সেই মেয়েটি আজ বিশ্বের কাছে নিজের এক আলাদা পরিচয় তৈরি করে নিয়েছে, সেই সব কিছু নিয়েই এই তথ্যচিত্র, যেখানে রয়েছে অনেকগুলো গান, যেই গানগুলোর থিমও কিন্তু আলাদা আলাদা। আমরা সেই সব কিছু নিয়ে কথা বললাম আমাদের আজকের পপকর্নে। আর এইভাবে গল্প করতে করতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, যেখানে ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিক একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

অভিষেকেই বাজিমাত। আগে হ্যাঁ, অভিষেকেই বাজিমাত। আর এদের অভিষেক দেখলে মাঝে মধ্যে মনে হয় যে সত্যি রাজ্যাভিষেক বোধ হয় এটাকেই বলে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে একটু অদ্ভুত জিনিস নিয়ে, অভিষেক, ডেবিউ। এটা আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো ক্ষেত্রে ঘটে থাকে, মানে কখনো না কখনো কোনো না কোনো বিষয়ে তো আমরা শুরু থেকেই শুরু করি। তো এরকম কয়েকজনের ব্যাপার স্যাপার আমি জানি যারা কিনা অভিষেকেই একদম বাজিমাত করে দিয়েছেন। তো সেরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। ডিউরিং ভয়েস আপনার জন্য রইল ব্যাক টু ব্যাক তিনটে গান, যার উপরান্তে ফিরে আসছি আমার এক বন্ধুর কথা নিয়ে যে কিনা অভিষেকেই বাজিমাত করে দিয়েছিল। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আমরা যারা জীবনে প্রেম প্রেম খেলাধুলা একটু করেছি, তারা প্রত্যেকেই জানি যে জীবনে একদম প্রথমের প্রেমটা টিকে থাকা বলতে গেলে মোস্ট ইম্পসিবল আর কি, মানে নেক্সট টু ইম্পসিবল। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটার ব্যতিক্রম হয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের একজনের কথা বারবার মনে পড়ে, অর্থাৎ আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ে। সে হচ্ছে খুব বেশি বয়সে প্রেমে পড়েছিল, মানে আমাদের যখন মোটামুটি 3-4টি প্রেম হয়ে গিয়েছে তখন সে প্রথম একটি মেয়ের প্রেমে পড়ে এবং সেই প্রেমটি কিন্তু রীতিমতন স্ট্রং এবং কিছুদিন পরেই তাদের বিয়ে। কাজেই একে দেখে আমার জাস্ট একটা কথাই মনে পড়ে যে অভিষেকেই বাজিমাত করে দিয়েছে বস। রেডিও বাংলানের ডটম এরকমই কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করছি এবং তাদের কার্যকলাপের কথা, যাদেরকে দেখে আমার জাস্ট মনে হয়েছে যে অভিষেকেই বাজিমাত। তো এরকমই আরও একজনের কথা, ইনফ্যাক্ট এরকমই একজন জগৎ বিখ্যাত মানুষের কথা আপনার সঙ্গে শেয়ার করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান বাঙালির প্রাণ।